আকাশবাণী শিলচর, আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ, 1948 সকাত্ত, চৌঠা আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 19শে জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্টসে, এবং FM 102.3 মেগা হার্টসে।

0: मेक्सिको सिटी में खेले गए मुकाबले में कोलंबिया ने उज्बेकिस्तान को 3-1 से हरा दिया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी এতে আজ রোমারোলার রচনা থেকে পাঠ শুনবেন।
2: ভারতবর্ষের পরিপূর্ণ ও প্রশান্ত অধিবিদ্যা, তার বিশ্বজগতের ধারণা, তার সামাজিক সংগঠন, যা ছিল সেই সময়ের জন্য ত্রুটিহীন, যা নতুন সময়ের ছন্দে তালে নিজেকে খাপ খাওয়াতে পারত, নারীর সমস্যার সে যা উত্তর দিয়েছিল, পরিবার, প্রেম, বিবাহ এবং তার বিপুল মহৎ শিল্পকলার উদ্ঘাটন, জটিল ও সুবিন্যস্ত সমস্ত মন্দিরের মধ্য দিয়ে ভারতবর্ষের বিপুল আত্মার মতো এই একই সার্বভৌম সংশ্লেষের মনটি আত্মঘোষণা করছে। কোনো অস্বীকরণ নেই, সমস্ত কিছুই সুসমন্বিত। জীবনের সকল শক্তি শ্রেণীবদ্ধ হয়েছে আন্দোলিত সহস্রবাহু অরণ্যের মতো, যাকে পরিচালনা করছেন নটরাজ রঙ্গেশ্বর। প্রতিটি বস্তুর নিজের স্থান আছে, প্রতিটি সত্তার নিজের কৃত্য আছে, আর দিব্য ঐকতানে সংশ্লিষ্ট সবকিছু তাদের বিচিত্র সুর এমনকি বেসুর দিয়ে সৃষ্টি করেছে হেরাক্লিডের কথা অনুযায়ী সুন্দরতম সুবিন্যাস। পাশ্চাত্যে যখন এক কঠিন ও নিরুত্তাপ যুক্তি বিষদৃশকে পৃথক করে এবং স্পষ্ট ও নির্দিষ্ট মনের বিভিন্ন ভিন্ন কক্ষে তাকে বাছাই করে বন্দী করে রাখে, ভারতবর্ষ তখন বিভিন্ন সত্তার স্বাভাবিক পার্থক্যটি মনে রেখে তাদের মেলাতে চেষ্টা করে সামগ্রিক ঐক্যকে তার সম্পূর্ণতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে। শিল্পকলার মহত্তম সৃষ্টিগুলো সৌন্দর্যের সঙ্গে বিজ্ঞান ও ধর্মের মিলন ঘটায়। সর্বত্র সুতীব্র জীবন নিজেকে অভিক্ষেপ করে বহুরূপ ও সম্বন্ধ এক ধারা বর্ষণে, সর্বত্র একের দৃষ্টি লক্ষ লক্ষ চোখের গভীরে। এক অমর কবিতায় রবীন্দ্রনাথ যেমন গিয়েছেন, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এটা নিঃসন্দেহ যে ভারতবর্ষের জীবনের এই সৌধ পুরোপুরি একটি বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, তাই দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর ও আবেগদীপ্ত প্রকল্পের উপরে। কিন্তু ইউরোপ ও এশিয়ার সমস্ত বিশ্বাসের মধ্যে ভারতবর্ষের ব্রাহ্মণ্য বিশ্বাসই আমার কাছে মনে হয় সেই বিশ্বাস যা বিশ্বজগতের সবচেয়ে বেশিটুকুই আলিঙ্গন করে। অন্যদের আমি নিন্দা করছি না, আদিম বৌদ্ধ ধর্মের ভাবাদবিষ্ট বুদ্ধিবাদ বা অতলের স্মিতহাস্য প্রশান্তি, লাওৎসের মধ্যে যার নিঃশ্বাস নেওয়া যায়, আমার কাছে অন্তহীন প্রিয়। কিন্তু সেখানে আমি দেখি মহিমান্বিত ব্যতিক্রমের কিছু মুহূর্ত, মনের জীবনের মাথা ঝিমঝিম করা শিখর চূড়া, এশিয়ার সমস্ত চিন্তার ঊর্ধ্বে যার জন্য আমার ব্রাহ্মণ্য চিন্তার প্রতি ভালোবাসা, তা এই যে আমার কাছে মনে হয় এ সমস্ত কিছুকে ধারণ করে। ইউরোপের চিন্তার চেয়ে এ আধুনিক বিজ্ঞানের বিপুল প্রকল্পগুলোর সঙ্গে ভালো করে নিজের সামঞ্জস্য ঘটাতেও পারে। ব্রাহ্মণ্য চিন্তার শক্তিশালী ছন্দ তালে পর্যায়ক্রমে ওঠাও নামার আন্দোলনের সঙ্গে জীবনগুলোর বক্ররেখার উপরে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে দেবার পর যখন আমি এই শতাব্দীতে ফিরে আসি এবং এখানে আইনস্টাইনের প্রতিভার ফসল সৃষ্টির নতুন উৎপত্তি তত্ত্বের বিস্ময়কর প্রয়াস চোখে পড়ে, অথবা তাঁর আবিষ্কার থেকে অবাধে নিঃশ্বাস নেই, তখন এখানে নিজেকে নিঃসঙ্গ অবান্তর মনে করি না। ব্রহ্মাণ্ড দ্বীপপুঞ্জগুলোর মধ্যে নীহারিকাচ্ছন্ন ঊর্ধ্বকুণ্ডলীগুলো, অযুত নিযুত ছায়াপথ, লক্ষ কোটি ব্রহ্মাণ্ড, যারা আবর্তিত হয়ে চলেছে বক্রিম অসীম সীমিত দেশকালের পথ ধরে, যাদের নক্ষত্র মণ্ডলের আলোকচ্ছটা অনন্তকাল ধরে প্রদক্ষিণ করতে পারে এবং বিপরীত বিন্দুতে কায়াহীন মায়ামূর্তিদের দ্বৈতদের আলোকিত করতে পারে, তাদের মধ্যে নক্ষত্রাকার বিপুলতা অতিক্রম করে গ্রহ নক্ষত্রের

0: অতলের গভীর পর্যন্ত মনের পথযাত্রার গতিপথে আমি শুনতে পাই সেই জগৎগুলোর মহাজাগতিক ঐকতান তখনও ধ্বনিত প্রতিধ্বনিত হয়, যারা একটার পর একটা আসে, নিভে যায়, আবার জ্বলে ওঠে, সঙ্গে নিয়ে থাকে জীবন্ত আত্মা তাদের মনুষ্য ধর্ম, আর তাদের দেবতাগুলো শাশ্বত হয়ে ওঠা ব্রাহ্মণ্য সংসারের নিয়ম অনুসারে। আমি শুনতে পাই শিব নৃত্যরত, তিনি নৃত্যরত জগতের অন্তরে, আমার অন্তরে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ রোমারোলার রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।

শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন মালা সরকারের কণ্ঠে।

গানখানি শুনলেন নীলিমা দেবের কণ্ঠে। বঙ্গনা অনুষ্ঠানে এবারে শেষ গানখানি শিল্পী দেবাশিস দে ও রাগিনী স্বর্ণার দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ বর্ণনা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, জুঁই ফুলের মতো সুন্দর মন মাতানো সুগন্ধি ফুল খুব কমই পাওয়া যায়। এই ফুল বাঙালিদের কাছে খুবই প্রিয়। এই ফুলের গাছগুলির উচ্চতা 10 থেকে 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর পাতা চিরসবুজ, যা কিনা 2.5 ইঞ্চি লম্বা, সবুজ ও সরু কাণ্ডযুক্ত। এই ফুলটির সুগন্ধের জন্য এটি আতর, সাবান, ক্রিম, তেল, শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। যেহেতু বছরের অনেকটা সময় জুড়ে বাজারে এই ফুলের চাহিদা থাকে, তাই জুঁই ফুল চাষে কৃষক বন্ধুরা প্রচুর অর্থ লাভ করতে পারেন। কৃষক বন্ধুরা, যে কোনো মাটিতে জুঁই ফুলের গাছের চাষ করা সম্ভব, তবে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি থেকে শুরু করে বেলে বা দোআঁশ মাটিতে জুঁইয়ের চাষ ভালো হয়।

দোআঁশ যুক্ত মাটিতে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকলে এই ফুল খুব ভালোভাবে ফুটতে পারে। মাটিতে গোবর সার ভালোভাবে মিশিয়ে দিলে এই ফুলের চাষে সাহায্য করা যায়। চাষ শুরু করার আগে জমিকে আগাছা মুক্ত করে নিতে হবে। একটি দুটি প্রাথমিক চাষ দিলেই জমি সহজেই আগাছা মুক্ত হয়। লাঙল করার পরে গর্তগুলি রোপণের এক মাস আগে 30 ঘন সেন্টিমিটার আকারে প্রস্তুত করা হয় এবং সূর্যের আলোর নিচে রেখে দিতে হবে। জমি তৈরির সময় 10 কেজি পরিমাণ গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কৃষক বন্ধুরা, জমি তৈরির সময় নাইট্রোজেন 60 গ্রাম প্রতি উদ্ভিদ, পটাশিয়াম 120 গ্রাম প্রতি উদ্ভিদে সারের মিশ্রণ প্রয়োগ করতে হবে। এই সারের মিশ্রণটি দুভাগে ভাগ করে প্রয়োগ করা দরকার। অতিরিক্ত জৈব সার হিসেবে নিমের খোল, সর্ষের খোল ইত্যাদি দেওয়া খুবই ভালো। ফুলের ফলন বাড়াতে জিঙ্ক 0.25% এবং ম্যাগনেসিয়াম 0.5% হারে স্প্রে করতে হবে। লোহার ঘাটতি থেকে রক্ষা পেতে মাসিক বিরতিতে রস সালফেটের বড়ি 5 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষক বন্ধুরা, আগাছা দমন প্রত্যেক চাষের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপণের 3-4 সপ্তাহ পরে প্রথম জুঁই চাষের জমির আগাছা তোলা উচিত। তারপর প্রতি 2-3 মাস অন্তর একবার করে আগাছা পরিষ্কার করতে হবে। ফুলের যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য সময়ের ব্যবধানে সেচ দেওয়া প্রয়োজন। গ্রীষ্মকালে সেচ সপ্তাহে একবার করা হয়। ফুল আসার পরে পরবর্তী সার দেওয়া এবং ছাঁটাই পর্যন্ত কোনো সেচের প্রয়োজন হয় না। কৃষক বন্ধুরা, এই ফুলে শিকড় পচা রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হল বাদামি বর্ণের ফুসকুড়ি পাতার নিচে দিকে দেখা যায় এবং কখনো কখনো কাণ্ড এবং ফুলেও দেখা যেতে পারে। শিকড়ের পচা রোগ থেকে নিরাময় পেতে কপার অক্সিক্লোরাইড 2.5 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে। লাল মাকড়সার আক্রমণে পাতার উপরের পৃষ্ঠের বিচিত্র বর্ণের হয়ে যায়। পাতাগুলি তাদের রং হারাতে শুরু করে এবং অবশেষে ঝরে যায়। লাল মাকড়সার থেকে মুক্তি পেতে সালফার 50% W 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। চারা লাগানোর 6 মাসের মধ্যে ফুল তোলার জন্য প্রস্তুত হয়। ভোরবেলায় জুঁই সংগ্রহ করা উচিত। জুঁই ফুল চাষের সবচেয়ে বড় সুবিধা হল বছর যত এগোবে ততই জুঁই ফুলের উৎপাদন বেশি হবে। এতএব বলাই যায় জুঁই ফুল চাষে কৃষক বন্ধুদের লাভ বৈকি ক্ষতির কোনো অবকাশ নেই।

ছেতিখামারি অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান গান্ধী চর্চা।

কচুরুপ ছাড়িয়া যাওয়ার নোটিশ। আহমেদাবাদের ব্যাপারে শ্রী পুঞ্জাভাই হীরাচাঁদ আশ্রমের ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়াছিলেন। শুদ্ধ সেবাভাব হইতে আশ্রমের ছোট বড় নানা সেবা তিনি করিতেন। আহমেদাবাদের কাজ কারবারের তার বেশ অভিজ্ঞতা ছিল। আশ্রমের জন্য উপযুক্ত জমি তাড়াতাড়ি খুঁজিয়া দেওয়ার ভার তিনি লইলেন। কোচরবের উত্তরে দক্ষিণে আমি তার সঙ্গে ঘুরিয়া দেখিলাম। পরে উত্তরে 3-4 মাইল দূরে জমির সন্ধান তাঁকে করিতে বলিলাম। এখন যেখানে আশ্রম সেই স্থানটা তিনিই খুঁজিয়া দিয়াছিলেন। স্থানটা জেলের কাছে ছিল বলিয়া আমার লোভ হইল। সত্যগ্রহ আশ্রমের লোকদের কপালে জেল তো লাগিয়া থাকিবেই, এই জন্যই জায়গাটা ভালো লাগিয়েছিল। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এমন স্থান দেখিয়া জেলের জায়গা ঠিক করা হয় এ কথা আমি জানিতাম। দিনাতিক মধ্যে জমির বেচাকেনা শেষ হয়। জমিতে ঘর ছিল না, গাছপালাও ছিল না, তবু নদীর কিনারে ও একান্ত ছিল বলিয়া জায়গাটা বড়ই সুবিধার ছিল। ঠিক করা গেল যতদিন স্থায়ী ঘর তো না উঠিবে ততদিন তাঁবুতে থাকিব, রান্নার জন্য কেবল টিনের চালা তোলা হইবে। আস্তে আস্তে আশ্রমে লোক বাড়িতে ছিল। ছোট বড় মিলিয়া আমরা এখন 40 জন হইলাম। সকলেই আমরা এক পাকে খাইতাম। নতুন জায়গায় যাওয়ার গোটা কল্পনাটা ছিল আমার, আর তাকে রূপ দেওয়ার পুরো দায় ছিল মগনলালের। স্থায়ী ঘর তো না হওয়া পর্যন্ত আমাদের অসুবিধার অবধি ছিল না।

বর্ষাকাল সামনে ছিল, জিনিসপত্র চারমাল দূর হইতে আনিতে হইত। বহুকালের পতিত জমি তাই সাপের ভয় ছিল, কাজেই কচি এবং ছোটদের লইয়া থাকা বেশ খানিকটা ঝুঁকির বিষয় ছিল। সাপ মারা হইবে না নিয়ম ছিল, তা বলিয়া এ নয় যে সাপের ভয় আমাদের কারো ছিল না বা নাই। হিংস্র প্রাণী নাশ না করার ব্রত আমরা ফিনিক্স, টলস্টয় আশ্রম এবং সাবরমতী এই তিন জায়গায় সাধ্যমতো পালন করিয়াছি। তিন জায়গায় পতিত জমিতে বসতি গড়া হইয়াছিল, তিন জায়গায় সাপ বিচার উপদ্রব ছিল, তা হইলেও আজ পর্যন্ত কোনো জীবন নাশ হয় নাই, এতে আমার মতো ঈশ্বর বিশ্বাসী তাঁর কৃপাই দেখিতে পায়। ঈশ্বর পক্ষপাত করেন না, মানুষের সাধারণ ব্যাপারে নাক গলান না, এমন ব্যর্থ ফ্যাকড়া যেন কেউ তুলবেন না। এই কথা ও আমার অন্য নানা অনুভবের বিষয় অন্যভাবে ব্যক্ত করার ভাষা আমার নাই, আমি জানি তাহা বর্ণনার এবং বোধের অতীত। তবুও যদি বেচারা মানুষ সেই অনুভব কথায় ধরিতে চায়, তো নিজের তোতলা কথাই তাতার প্রকাশ করিতে হইবে। বলিতে গেলে সাপ বিছা না মারিয়াও 25 বছর যে বিনা বিপত্তিতে কাটিয়া গিয়াছে, এটিকে আকস্মিক ঘটনা মনে না করিয়া ঈশ্বরের কৃপা মনে করা যদি কুসংস্কার হয়, তো সেই কুসংস্কার আঁকড়াইয়া থাকা আমি শ্রেয় মনে করি। শ্রমিকদের ধর্মঘট সময়ে আশ্রমে পত্তন হইয়াছিল, আশ্রমের প্রধান উদ্যোগ তখন ছিল বনাই, কাটুনি সন্ধান তখনও আমাদের ছিল না, তাই প্রথমে তাঁতঘর তৈরি করা হইবে ঠিক করা হয়। প্রথম 2 সপ্তাহ শ্রমিকদের মধ্যে খুব সাহস, খুব শান্তি ও খুব আত্মসংযম দেখা গেল, হাজারো সংখ্যায় দৈনিক তারা সবাই আসিত। পণের কথা তাদের প্রত্যহ আমি স্মরণ করাইয়া দিতাম, আর তারা চিঁচাইয়া বলিত, মরব তবু পণ ছাড়ব না। কিন্তু পরে তাদের উৎসাহে মন্দা দেখা দিল, আর দুর্বল মানুষের যা হয় হিংসার দিকে তারা ঝুঁকিল, এবং কাজে যারা যাইত সেই মজুরদের হিংসা করিতে লাগিল। আমার ভয় হইল কাকে কখন বা তারা মারধর করিবে। সবাই আসা দিন দিন কমিতে থাকিল, যারা আসিত তাদের মুখ চোখে নিরাশার ভাব দেখা গেল। শেষটায় খবর পাইলাম মজুরেরা হাল ছাড়িতে বসিয়াছে, অত্যন্ত অস্বস্তি বোধ করিলাম, ভাবনায় পড়িলাম ওই অবস্থায় কি করা যায়। দক্ষিণ আফ্রিকার শ্রমিকদের বিরাট ধর্মঘটের অভিজ্ঞতা আমার ছিল, কিন্তু এখানকার অবস্থা ছিল অন্যরকম। আমার কথায় শ্রমিকেরা প্রতিজ্ঞা করিয়াছিল এবং আমার সামনে এই প্রতিজ্ঞা তারা প্রতিদিন উচ্চারণ করিত, আর সেই প্রতিজ্ঞা তারা ভাঙিবে, এই ভাবের মূলে আমার অভিমান কি শ্রমিকদের প্রতি ভালোবাসা আর সত্যের উপর অনুরাগ ছিল তা কি বলিবে। সকালবেলা শ্রমিকদের সভায় আমি গিয়াছি, ভাবিতেছিলাম কি করি, সহসা আলো দেখিতে পাইলাম, আচম্বিত মুখ হইতে এ কথা বাহির হইল, যতদিন না শ্রমিকেরা শক্ত হবে ও মিটমাট না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে অথবা মিল ছেড়ে চলে যাবে, ততদিন আমি অন্ন স্পর্শ করব না। শ্রমিকদের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, অনুসবাইয়ের চোখে জল গড়াইল, শ্রমিকেরা বলিয়া উঠিল, আপনি নয় উপোস করব আমরা, আপনার উপোস করা চলবে না, আমরা ক্ষমা চাই, প্রতিজ্ঞায় আমরা অটল থাকিব। আমি বলিলাম, উপোস আপনাদের করতে হবে না, যে পণ করেছেন তাতে অটল থাকলেই হল, আমাদের হাতে পয়সা নেই, আর 10-এর কাছ থেকে ভিক্ষে করা পয়সায় শ্রমিকদের খাইয়েও আমরা ধর্মঘট চালাতে চাই না। যে মজুরি পান করুন আর পেট চালান, তা যদি করেন তো ধর্মঘট যতদিনই চলুক আপনারা শক্ত থাকতে পারবেন, মিটমাট যতদিন না হচ্ছে আমার উপোস চলবে। মিউনিসিপ্যালিটির কাজে শ্রমিকদের লাগানো যায় কিনা সেই চেষ্টায় বল্লভ ভাই ছিলেন, কিন্তু সেই সম্ভাবনা ছিল না। নগলনাথ বলে যে আশ্রমের তাঁতশালার ভিতে বালি ফেলিতে হইবে, সে কাজে কিছু মজুরকে লাগানো যায়। শ্রমিকেরা সে প্রস্তাবে রাজি হয়, অনুসবাই প্রথম ঝড়ি বহেন, আর নদী হইতে বালির ছড়ি মাথায় লোকের কাতার লাগিয়ে যায়, সে এক অপূর্ব দৃশ্য। শ্রমিকদের মনে বল ফিরিয়া আসিল,

গান্ধীচর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী রূপঙ্কর ও শুভমিতা। লঘু যন্ত্র সমিতির অনুষ্ঠানে সকাল 8:50, রাত 8:30 এবং দুপুর 2:10 শুনবেন সমীর খাসনবিশের পরিচালনায় অর্কেস্ট্রা বাদন। খেলার জগৎ সকাল 9টায়, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালের শিল্পী শ্রীকান্ত বাকরে। রাত 10টায় খেয়াল শুনবেন

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলো হার্সে এবং FM 102.3 মেগাহার্সে। আজ শুক্রবার, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 19 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাস পৃষ্ঠায় আজকের দিনটি। 1919 সালে আজকের দিনে কবি অক্ষয় কুমার বড়াল দেহত্যাগ করেন। আজকের দিনে 1948 সালে ভারত ভক্তির প্রশ্নে ফরাসি উপনিবেশ চন্দননগরে গণভোট অনুষ্ঠিত হয়। 1943 সালে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু এক প্রেস ইস্তাহারে বলেন, বহু যুগ ধরে আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে যে শুভ মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলাম, আজ তার সময় এসে গেছে। ইতিহাস পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। গীতিকাব্য সম্বন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। গীতিকাব্য একজন কবির একান্ত ব্যক্তি অনুভূতির সহজ সাবলীল গতি ও ভঙ্গিমায় সঙ্গীতমুখর জীবনের আত্মপ্রতিফলন। এটি মূলত গীতি কবিতা নামে সাহিত্য মোদী মানুষের কাছে সমধিক পরিচিত। গীতি কবিতা সম্পর্কে আরও বলা যায়, এতে অনুভূতির বহিঃপ্রকাশ হলেও তা দীর্ঘকায় হয় না, কারণ কোনো অনুভূতি দীর্ঘকাল স্থায়ী নয়। কিন্তু কোনো কবি যদি গীতি কবিতায় তার ব্যক্তি অনুভূতিকে একান্ত আন্তরিকতার সঙ্গে অনায়াসে দীর্ঘাকারে বর্ণনা করতে পারেন, তবে তার মূল রস ক্ষুণ্ণ হয় না। একজন কবির আন্তরিকতাই শ্রেষ্ঠ গীতি কবিতা বা গীতিকাব্যের একমাত্র কোষ্ঠীপাথর বলা যায়। ইংরেজি সাহিত্যে যাকে বলা হয় লিরিক। গীত কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি, অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ, ওই যেমন বিদ্যাপতির ভরা বাদরহ মাহ ভাদর শূন্য মন্দির মোর, সেও আমাদের মনের বহুদিনের অব্যক্ত ভাবের একটি কোন সুযোগ আশ্রয় করিয়া ফুটিয়া ওঠা। আসলে গীতি কবিতার মধ্যে আমরা আন্তরিকতাপূর্ণ অনুভূতি, অবয়বের স্বল্পতা

সঙ্গীত মাধুর্য ও গতি স্বাচ্ছন্দ্য এই কয়েকটি জিনিস প্রত্যাশা করি। বলা বাহুল্য যে গীতি কবিতা গান না হলেও আজ পর্যন্ত বাংলা সাহিত্যে যে গীতি কবিতার সৃষ্টি হয়েছে তাতে সুরের প্রাধান্য অব্যাহত রয়েছে। গীতি কবিতা নিয়ে এত কথা বলার অর্থ এর সঙ্গে এমন এক বাঙালি কবির কাহিনী সম্পৃক্ত যার জীবন জড়িয়ে রয়েছে এই গীতি কবিতার সঙ্গে। এই কবিতা কলকাতার হেয়ার স্কুলে যখন প্রাথমিক শিক্ষা শুরু করেন তখনই বাংলা গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তীর কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার অনুপ্রেরণায় তিনি কবিতা লেখা শুরু করেন। বঙ্গদর্শন পত্রিকায় ১২৮৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় তার প্রথম কবিতা রজনীর মৃত্যু প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁকে বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য নামে আখ্যায়িত করেন। বাংলা গীতি কবিতার ইতিহাসে তিনি বড়াল কবি নামে পরিচিত। এই কবি অক্ষয় কুমার বড়াল। তার কাব্য রচনার মূল বিষয় ছিল নিসর্গ, সৌন্দর্যবাদ, কল্পনামূলক প্রেম, শোক এবং মানব বন্দনা। নারী প্রেমের শান্ত রস তার কাব্যের প্রধান বিশেষত্ব। মৃতা স্ত্রীর স্মৃতিচারণ করে তিনি এশা কাব্যগ্রন্থটি রচনা করেন। তবে মার্জিত ও বিজ্ঞান মনস্ক চিন্তাধারার অনুসারী ছিলেন তিনি। ছোটবেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি দূর না এগোলেও তিনি বাংলা কাব্য সাহিত্যে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। ১৯ জুন অর্থাৎ আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে জানাই আমাদের শ্রদ্ধা।

0: গানখানি শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। এবারে গল্পপাঠ। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: রোগীর সেবায় তিনি সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু রোগী তাহাকে জমেরই মতো ভয় করিত। পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইলে তাহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত। এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়মদণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন। কেহ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না। পল্লীর সকলের সঙ্গেই তাহার যোগ ছিল, অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না। বিধবা নিঃসন্তান ছিলেন, পিতৃমাত্রহীন দুইটি ভ্রাতুষ্পুত্র তাহার গৃহে মানুষ হইত। পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ধ পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা বলিতে পারিত না। তাহাদের মধ্যে বড়টির বয়স 18 হইয়াছিল। মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাব আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত উদাসীন ছিল না, কিন্তু পিসিমা তাহার সেই সুখ বাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেন নাই। অন্য স্ত্রীলোকের ন্যায় কিশোর নবদম্পতির নবপ্রেমোদ্গম দৃশ্য তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইত না। বরং তাহার ভ্রাতুষ্পুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহার নিকট নিরতিশয় হেয় বলিয়া প্রতীত হইত। তিনি কঠিনভাবে বলিতেন, পুলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক, তারপরে বধূ ঘরে আনিবে। পিসিমার মুখের সেই কঠোর বাক্যে প্রতিবেশিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নিয়ে আছে আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে।

শিক্ষা প্রকল্পের বাস্তবায়নে বিশেষ তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ প্রথম পৃষ্ঠায় এ নিয়ে দুটো পত্রিকা প্রধান খবর করেছে। গতিমূল শিরোনামে লিখেছে, রাজ্যের শিক্ষা বিভাগের প্রকল্পগুলো সময়মত বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সাময়িক প্রসঙ্গ প্রধান শিরোনামে লিখেছে, রাজ্যের শিক্ষার মান উন্নয়নে বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। এদিকে যুবসংঘ আজ লিড খবরে জানাচ্ছে, হরমুজ প্রণালী খুলতে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর আমেরিকা ইরানের। বার্তালিপি আজ লিড খবরে লিখেছে, বিদ্রোহী ছক্কায় ভেঙে খান খান উদ্ধবের শিবসেনা, কংগ্রেস সখ্যের অভিযোগ ছয় সাংসদের।

অন্যান্য খবরে শামুক লিখেছে, বরাকের উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর। বার্তালিপির হেডলাইন, বরাক উন্নয়ন বিভাগে এবার টোল ফ্রি নম্বর চালু কৃষ্ণেন্দুর। বার্তালিপি বিশেষ আরেকটি খবরে জানাচ্ছে, কালাইন ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি সড়ক সংস্কারে দিশপুরে বৈঠক করেছেন মন্ত্রী কৌশিক রায়। যুবসংঘ ও গতির খবর অনুযায়ী শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন, 30-এর কম পড়ুয়া থাকা সব স্কুল বন্ধ হচ্ছে না রাজ্যে। এ ধরনের খবরটি ভুয়ো।

অন্যদিকে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হচ্ছেন বিজেপির হাব্বে কেটান। খবরটি আজ সব কাগজেই ছবি সহ রয়েছে। সাময়িক জানাচ্ছি, গতকাল বিশেষ কর্মসূচি নিয়ে গুয়াহাটিতে এসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাময়িক অ্যাঙ্কারে অম্বুবাচী মেলানিও একটি খবর পরিবেশন করেছে। যুব সম্প জানাচ্ছে, বরাকের

অন্যদিকে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হচ্ছেন বিজেপির হাব্বে তেটান। খবরটি আজ সব কাগজেই ছবি সহ রয়েছে। সাময়িক জানাচ্ছে, গতকাল বিশেষ কর্মসূচি নিয়ে গুয়াহাটিতে এসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাময়িক অ্যাঙ্কারে অম্বুবাচী মেলানিও একটি খবর পরিবেশন করেছে। যুবসংঘ জানাচ্ছে, বরাকের তিন জেলায় এ পর্যন্ত 59,987টির বেশি মামলা বিচারাধীন। গতি জানিয়েছে হাইলাকান্দি পুলিশের অভিযানে আটক 17 চোর, উদ্ধার মোটরসাইকেল, মোবাইল সহ অন্য সামগ্রী। পাশেই আরেকটি খবর, ক্রস ভোটে ঝাড়খণ্ডের রাজ্যসভায় জয়ী বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। নববার্তা প্রসঙ্গে লিড খবর, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করাই সরকারের অগ্রাধিকার, বললেন হিমন্ত। উপাধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী হাব্বে তেটান। দেশে পেট্রোল ডিজেল এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক, দাবি কেন্দ্রের। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। যুবসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, মোদী ও যোগ। সাময়িক প্রসঙ্গ, ইআইয়ের সঙ্গে যুঝতে হচ্ছে মানব সম্পদকে। গতি তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, ধুঁকছে শিলচর, প্রশ্নবিদ্ধ উন্নয়ন ও আমাদের দায়বদ্ধতা। সবশেষে বার্তালিপি, যুদ্ধ শুরু যারা করেছিল শেষ তাদেরই করতে হল। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হত, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশই একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হর দেশ এসে সাথিও কি তলাশ মে হ্যাঁ জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সেদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে

মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,800

নরেন্দ্র মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,800

প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বার

0: মন্ত্রী কৌশিক রায় গতকাল দিসপুরে বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন
1: প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বার
0: স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল শিলচরের ডিমাসা সাংস্কৃতিক ভবনে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র অভিবর্তন অনুষ্ঠিত হয়। জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্নাতকোত্তরের পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত অনিয়ম এবং পরিকাঠামোহীন অবস্থায় 4 বছরের ডিগ্রি কোর্স চালু করার বিষয় নিয়ে শ্রীভূমি জেলা কমিটির সম্পাদক সঞ্চিতা শুক্ল, সংগঠনের যুগ্ম সম্পাদক পল্লব ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে ধূপকাঠি তৈরি 12 দিনের কর্মশালা গতকাল শিলচর কার্যালয়ে শেষ হয়েছে। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরসিটির সঞ্চালক অরুণজ্যোতি দে বলেন, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে সফল উদ্যোগ গড়ে তুলতে হবে। এছাড়া শাহিদ চৌধুরী, স্বর্ণেন্দ্র শেখর দেবরায় প্রমুখ বক্তব্য রাখেন। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার শিলচর ইটখোলা অ্যাথলেটিক ক্লাব ভবনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগড়ের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় আগামী সোমবার ময়নাগড় চা বাগানে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী 4 জুলাই থেকে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলাভিত্তিক আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 15 বালক এবং অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। জেলাস্তরের প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যস্তরের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী বিদ্যালয়গুলিকে আগামী 25 জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানখানি শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ভারতী ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর। আজকে বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী রূপঙ্কর ও শুভমিতা। লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও রাত 8:30 এবং দুপুর 2:10 শুনবেন সমীর খাস্টমিশের পরিচালনায় অর্কেস্ট্রা বাদন। খেলার জগৎ সকাল 9:00, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালি শিল্পী পণ্ডিত।

এতক্ষণ আধুনিকা শুনলেন রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে আকাশবাণী শিলচর। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সমীর খাস্টবিশের অর্কেস্ট্রা বাদন।

0: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত 14 জুন থেকে সংস্থার খেলার মাঠে শুরু হয়েছে দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। এবার নিয়ে চতুর্থবার অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার জন্য দল বাছাই করা হবে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন,
1: নমস্কার, আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা যেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেটা টুর্নামেন্ট ফুটবলের, যেখানে গত বছর বিরাট মানে প্রতিযোগিতা হয় এটা, এবং এই ফুটবল টুর্নামেন্টটা আমরা 4 বছর থেকে দিয়েছে টুর্নামেন্টটা 4 বছর থেকে দীনেশ প্রসাদ, স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালার মেমোরিয়াল ট্রফির নামে আমরা এটা চালাচ্ছি। এই ট্রফিটার নাম দীনেশ প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ট্রফি। এটা 14 জুন থেকে শুরু হয়েছে, সেটাতে 28টা টিম টোটাল খেলবে, অংশগ্রহণ করবে, এবং 24টা টিম খেলবে প্রথম ডাইরেক্ট, ওরা নক আউট খেলবে। 24টা টিম থেকে 12টা টিম এবং গত বছরের যে 4টা টিম সেমিফাইনালিস্ট, 12টা 4টা 16টা টিম দিয়ে হবে লিগ রাউন্ড, সেটা শেষ হতে হতে জুলাই লাস্ট পর্যন্ত যাবে। অনেক বড় টুর্নামেন্ট সেটা, এবং ওই দিনই আমরা দিয়েছে আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যিনি পুনরায় আবার প্রধানমন্ত্রীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, এবং ওই দিনই আমরা খেলা শুরুর আগে ওনাকে আমরা সম্বর্ধনা জানাই দিয়েছে, পক্ষ থেকে দিয়েছে সভাপতিকে। এবং ওই দিন আমরা আমাদের আমাদের লক্ষ্মীপুরের MLA তথা মিনিস্টার কৌশিক রায়কেও সম্বর্ধনা জানাবার কথা ছিল, প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু উনি বিশেষ কারণে গুয়াহাটিতে আছেন, আসতে পারেন না, ওনাকে আমরা পরে জানাবো। তবে এই টুর্নামেন্ট এখন শুরু হচ্ছে, প্রতিদিনই টুর্নামেন্টটা আছে আমাদের, এই ফুটবল টুর্নামেন্ট প্রতিদিনই খেলা আছে এবং জুলাই পর্যন্ত সেটা শেষ হবে। এবং আর বাকি যেগুলা, তারপর তো আমাদের আরও টুর্নামেন্ট হয় এবং ইন্টার ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে, ইন্টার ডিস্ট্রিক্টও আমাদের টিম লক্ষ্মীপুর টিম অংশগ্রহণ করে সেটাই।
2: এই দলগুলি কি মানে বাইরের দল না স্থানীয় দল?
1: না না, আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের দল, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার যেগুলা ক্লাব আছে, বাইরের প্লেয়ারও আছে যেটা সিস্টেমে খেলে, কিন্তু সব দলগুলো সব লক্ষ্মীপুরের
2: দলগুলো। সব এই দলগুলোতে কোনো বাইরের জেলার কোনো খেলোয়াড় রয়েছে?
1: হ্যাঁ আছে আছে, ওটা বাইরের জেলার ওরা ট্রান্সফার নিয়ে ঠিক মতো মানে নিয়মকানুন যেটা আছে নিয়ম মেনে ট্রান্সফার নিয়ে এসে ক্লাবে খেলে।
2: তো এখন এখন পর্যন্ত কয়টি ম্যাচ হয়েছে?
1: এখন পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে।
2: 4টা ম্যাচ হয়েছে,
1: হ্যাঁ
2: হ্যাঁ। তো এই টুর্নামেন্টে পুরস্কার হিসাবে কি রয়েছে?
1: পুরস্কার হিসাবে এই টুর্নামেন্টে আছে তো আমাদের ট্রফি আছে, 2400 ট্রফি আছে, এবং 25,000 টাকা এবং 15,000 টাকা প্রথম এবং দ্বিতীয় প্রাইজ, সেটা বাড়তেও পারে এবার।
2: আচ্ছা, আর এছাড়া সেরা খেলোয়াড় এই ধরনের কিছু অন্যান্য ট্রফি আছে?
1: হ্যাঁ, ওইগুলো তো আছেই, সেরা খেলোয়াড় মানে সেরা টুর্নামেন্টের খেলোয়াড় এবং ফাইনালের দিনের সেরা খেলোয়াড় বা সেরা গোলকিপার, সেরা ডিফেন্স, মানে সবগুলো দিবেন।
2: তো এই মানে এই খেলার মানে যে মানে উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছেন সেটা কিছুটা হলেও কি সফল হয়েছে?
1: অনেক সফল হয়েছে, সেখান থেকে অনেক প্লেয়ার উঠে আসছে। আমাদের লক্ষ্মীপুরে তো ফুটবলের এমনি অনেক পটেন্সিয়াল আছে, এবং এই টুর্নামেন্ট থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসছে, এবং এই টুর্নামেন্ট থেকেই আমরা সিলেকশন করে বিভিন্ন এই গ্রুপের ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে টিম পাঠাই, এবং যে চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টে সে আবার আসাম ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।
2: এই এই টুর্নামেন্ট থেকে কি কোনো বাছাই প্রক্রিয়া রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ, এই টুর্নামেন্ট থেকে বাছাই প্রক্রিয়া রয়েছে, কারণ ইন্টার ডিস্ট্রিক্টে টিম পাঠানোর জন্য।
2: কি মনে হচ্ছে মানে খেলোয়াড়রা বেরিয়ে আসছে এবার, কি মানে জৌলুস কিছুটা বেড়েছে আগে থেকে?
1: হ্যাঁ, আরো বাড়ছে। আমাদের ফুটবলে তো লক্ষ্মীপুরের অনেক উৎসাহ উদ্দীপনা থাকে, এবং এত অডিয়েন্স হয় আমাদের ফুটবলে পয়লা বলে আপনাদের

0: জানা আছে, 8 থেকে ফাইনালের দিন তো 8 থেকে 10 হাজার, সেমিফাইনাল থেকেই শুরু হয়ে যায়, প্রতিদিনই অডিয়েন্স হয় 3-4 হাজার 5 হাজার, আর যত খেলাটা আগে বাড়বে তই অডিয়েন্স বাড়বে, অনেক উৎসাহ উদ্দীপনা থাকে আমাদের এখানে দর্শকদের।
1: লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে যে ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে, দলবদল প্রক্রিয়া শেষ হয়েছে না হয়নি?
0: শেষ হওয়ার পরেই শুরু হয় টুর্নামেন্টটা,
1: দলবদল শেষ
0: হয়, দলবদল আছে, এন্ট্রি ফিস আছে, হ্যাঁ এন্ট্রি আছে, এন্ট্রি করবে কোন কোন টিম খেলবে, তারপর প্লেয়ার রেজিস্ট্রেশন হবে, প্লেয়ারের নাম কোন ক্লাবে কোন প্লেয়ার খেলবে, সব প্রসেসিং শেষ করার পরই টুর্নামেন্টটা শুরু হয়।
1: এই টুর্নামেন্টের পরে পরবর্তী কোনো আপনাদের পরিকল্পনা কি রয়েছে?
0: এখন পর্যন্ত তো কোনো পরিকল্পনা নেই যে কোনো টুর্নামেন্ট করবো, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিকল্পনা, তারপর তো হয়তো আমাদের আবার এমএলএ কাপ যেটা লক্ষ্মীপুরে হয় সেটা শুরু হবে, এমএলএ কাপ যেটা কৌশিকায় মন্ত্রী নিজে শুরু করেছেন, অনেক উৎসাহ উদ্দীপনা সেই টুর্নামেন্টটা অনেক বড়ভাবে হয়।
1: এছাড়া আপনার ফুটবলে কি কি বয়স ভিত্তিক টুর্নামেন্ট হয়ে থাকে?
0: এটা তো মানে ইন্টার ডিস্ট্রিক্টে হয়ে থাকে,
1: এমনিতে যেমন প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশন এই সমস্ত?
0: না প্রথম ডিভিশন না, আমরা তো এখন জেনারেল এটাই করেছি, এটা করোনার পর থেকে আমরা এখন, আগে তো প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশন দুইটা তো ডিভিশন ছিল, এখন আমরা জেনারেল একটাই ডিভিশন করি।
1: এইটা কি মানে আপনারা বন্ধ করেছেন, এটা কি কোনো লাভ হয়েছে না এটা সমস্যা হচ্ছে?
0: টিম প্লেয়ার গুলা তো সবাই খেলার সুযোগ পাচ্ছে, আগে সব প্লেয়ারই তো খেলতে সুযোগই পাচ্ছে, এবং টুর্নামেন্টে বিশেষ করে আমাদের আগে যেরকম ফার্স্ট ডিভিশনে ছিল 12টা টিম, 8টা টিম ছিল, এবং বাকি সেকেন্ড ডিভিশনে ছিল 16টা টিম, এখন টিম তো সবাই খেলছে, এখন আগে দুইটা ডিভিশনে খেলতো, এখন একসাথেই সব টিম খেলছে, জেনারেল লিগ কাম নো কাপ হিসাবে।
1: ঠিক আছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এইভাবে ডিভিশন বা বয়স ভিত্তিক আছে, তো আপনারা সেটা,
0: করোনার সময় থেকে আমরা একটা ডিভিশনেই দেখছি।
1: একটা ডিভিশনে কি মানে লাভ হচ্ছে না আবার দুটো ডিভিশন করবেন?
0: আবার আসছে ভবিষ্যতে তো আবার দুটা ডিভিশনই হবে, কিন্তু এখন আমাদের একটা ডিভিশনেই চলছে, সেটাতে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং সেটাতে আমরা প্লেয়ারকেও ভালো করে যাচাই করতে পারছি।
1: হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি একজন সংগঠক হিসাবে কি মনে করেন, দুটা ডিভিশন হওয়া উচিত না?
0: দুটা ডিভিশন হলে ভালো, আমরা দুটা ডিভিশন 3টা ডিভিশনও করে দেখেছি আমরা আগে, তো সেটাতে প্লেয়ার কিন্তু সমানিক সুযোগ পায়, খেলার সুযোগ পায়, ডিভিশন করলে কম্পিটিশন তো একটু বাড়বে, এবং সেটা আমাদের তো নিশ্চয়ই আবার শুরু হবে ডিভিশন, ভবিষ্যতে আবার শুরু হবে ডিভিশন,
1: ভবিষ্যতে শুরু হবে। আর যাদেরকে বাছাই করা হবে তাদের কি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা থাকবে?
0: আছে আছে, আমাদের এখানে আমার যখন ইন্টার ডিস্ট্রিক্টে যাবে, ইন্টার ডিস্ট্রিক্ট আন্তর্জেলা খেলাতে যখন যাবে তখন ওদেরকে আবার ডেকে কোচিং হবে, সিলেকশন হবে, সিলেকশন কাম কোচিং হবে,
1: অনেক বড়
0: টুর্নামেন্ট
1: না, অনেক বড় টুর্নামেন্ট দীর্ঘদিনের, তো সেদিক থেকে রেফারিং এর কোনো সমস্যা রয়েছে? রেফারিং সংখ্যা
0: না আমাদের রেফারিং এ ভালো, আমাদের লোকাল লক্ষ্মীপুরের রেফারিং
1: না সংখ্যা যেটা পর্যাপ্ত পরিমাণে কি কি রয়েছে?
0: হ্যাঁ আছে, আমাদের 12 জনের মতো রেফারি আছে, লাইন রেফারি এবং মেইন রেফারি মিলে, ওরাই চালিয়ে আছে, এবং সেটা বাবুল মুড়া আমাদের ফাইভে একজন রেফারি আছে, ওর নেতৃত্বে ওই রেফারি মানে ডেপুটেশনটা করে।
1: তো এই রেফারির যে সংখ্যা মানে আরো বেশি হলে ভালো নাকি?
0: বাড়বে, আরো বাড়বে, হয়তো এইবার নতুন নতুন আরো উৎসাহিত আছে, এরাও আসছে দেখছে, এদেরকে আবার ট্রেনিং দেওয়ানো হয়, সেমিনার হয় এদেরকে নিয়ে, পরীক্ষা পর্যন্ত পরীক্ষাও নেওয়া হয়,
1: রেফারি পরীক্ষা ইতিমধ্যে হয়েছে না আগামীতে আয়োজন করবে?
0: ইতিমধ্যে এখন আসামের আসাম ফুটবল অ্যাসোসিয়েশন আন্ডারে রেফারির ফিটনেস টেস্ট চলছে, সেটা শেষ হওয়ার পরে আমাদের
2: বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন খেলা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন,
3: এবারে ফিফা বিশ্বকাপ ভালোই লাগছে, কারণ এবার অত্যাধুনিক প্রযুক্তিও চলছে, মানে অন্য প্রযুক্তির থেকে এবারে প্রযুক্তিও মানে আধুনিক, আর এবার দেখছি কালকেও দেখেছেন, আর কালকে আমরা আমরা

0: যে সব আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার খেলাই আমি বেশি দেখি, আর কোন খেলা আমি কম দেখি, কারণ মানে আর্জেন্টিনা আমার মেসি প্রিয়, এই জন্য আর্জেন্টিনার খেলাই দেখি। কালকে তো মানে ওয়ার্ল্ড কাপে মানে ফিফাতে ও হ্যাটট্রিকও করেছে, কিন্তু মানে খেলার যে ধরন আর খেলার যে অত্যাধুনিকতা এবারের ফিফা বিশ্বকাপে খুব বেশি, যার জন্য এবারের খেলাটাও খুব ভালো হচ্ছে। আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ আমাদের টাইমে আর ওদের টাইমে মানে কানাডাতে আমেরিকাতে খেলা হচ্ছে, যার জন্য আমাদের টাইমিংটা একটু প্রবলেম হচ্ছে। কিন্তু মানে আর্জেন্টিনার যেগুলো খেলা আছে ওইগুলোতে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমাদের আর্জেন্টিনার খেলা কালকে গতকালকে গিয়েছে সকাল 6:30, আর আগামীতে যেগুলো ম্যাচগুলো আছে ওগুলো রাত্রে 11, যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না আর্জেন্টিনার দিকে। আর অন্য টিমগুলোর খেলা যেমন রাত্রে 3টায় আছে, 2টায় আছে, 12:30, ওটাগুলো দেখতে একটু কষ্ট হয়ে যায়। আর সব দলগুলোই তো এবার ব্যালেন্স আছে, ফ্রান্সও ভালো টিম আছে, তারপর পর্তুগালও ভালো টিম, জার্মানিও ভালো টিম, এখন যার যে ভালো খেলবে ওই চ্যাম্পিয়ন হবে। কিন্তু আমরা আশীর্বাদী, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা জেতা, আবার মেসি, কারণ মেসি তো এবছরে খুব সম্ভবত লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবে, আর তো মনে হয় না খেলতে পারবে, কারণ ও তো 39 বছর হয়ে গেছে, যার জন্য আর খেলাটা আর চালিয়ে যাওয়াটা মানে সম্ভব হবে কিনা, এটা এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, যার জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ তো ওর হাতেই দেখতে চাচ্ছি।
1: দর্শকদের মধ্যে ওয়ার্ল্ড কাপ নিয়ে যে উত্তেজনা অন্যান্য বারের মতো এবারও রয়েছে নিশ্চয়ই?
0: হ্যাঁ, এগুলো রয়েছে। ফুটবল দেখেন, ফুটবলের উন্মাদনা সবসময় থাকবে, এটা ক্রিকেটের থেকে 4 গুণ বেশি থাকে। ক্রিকেট যদি 1 গুণ থাকে তো ফুটবলে 5 গুণ থাকে, যার জন্য উন্মাদনার কোনো অভাব নেই। কেউ ব্রাজিল সাপোর্টার, কেউ পর্তুগাল সাপোর্টার, মানে 60% আর্জেন্টিনার সাপোর্টার, 40% সব ডিভাইড হয়ে যাচ্ছে অন্য কোনো।
1: পাশাপাশি আমাদের হাইলাকান্দিতে ফুটবলের মৌসুম শুরু হয়েছে নিশ্চয়ই?
0: না, এখনো শুরু হয়নি, আমার জানা মতে 10-15 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের এখন মিটিং একটা হবে, ওই মিটিং এর ডিসিশন হয়ে যাবে ফুটবল মৌসুম, কারণ ফুটবল সেক্রেটারি তো আমার যতটুকু কথা মানে হয়েছে মতো 10-15 দিনের মধ্যে শুরু করে। গ্রামেগঞ্জে তো ফুটবল খেলা চলছেই, আর আমাদের যেটা একটা এই যে 5 গ্রাম ইন্টেকমেন্টে তো অন্যবার অন্যবার তো নিজাম ফুটবল হয়ে থাকে, এবার তো নতুন কমলাক্ষ দিয়ে ফুটবল শুরু হয়েছে, যার এই 5 গ্রাম ইন্টেকমেন্টে মানে দর্শক সমাগমের তো অভাব নেই, এগুলো তো আপনারা পুরো আগেই দেখেছেন, এখানে দর্শকের অভাব নেই, খেলাগুলো সব জমজমাট হয়ে থাকে। নর্থ ইস্ট ওইগুলো নর্থ ইস্টের যত জায়গা আছে সব জায়গা থেকে বড় বড় প্লেয়ার গুলো আসে এখানে খেলতে, বড় বড় মানে ওনার গুলো টিম দেয়, যার জন্য বড় বড় আমরা প্লেয়ার দেখতে পাই বিভিন্ন প্রান্ত থেকে আসে, বড় টুর্নামেন্ট খুব বড়ই হয়ে থাকে, মানে মানে দর্শক সমাগম প্রচুর।
1: তো এই মুহূর্তে জেলা ক্রীড়া সংস্থার মাঠে কোনো খেলা হচ্ছে না নিশ্চয়ই?
0: না, এখনো খেলা হচ্ছে না, আমাদের অ্যাথলেটিক মিট শেষ হয়েছে গত মাসে, এখন আর কোনো খেলা হচ্ছে না। এখন ফুটবল মৌসুম শুরু হবে আমার যতটুকু জানা, ফুটবল মৌসুম শুরু হওয়ার পরে আমরা পিচের কাজ শেষ হওয়ার পরে আমরা পিচের কাজে ধরে নেব, যার জন্য আমি চাচ্ছি যে এবছরের ক্রিকেটটা আমরা অক্টোবরের লাস্টে কি নভেম্বরের ফার্স্ট উইকে আমি শুরু করে দেবো, সেপ্টেম্বর থেকে তো আমাদের বর্ষা কমে যায়, যার জন্য আমাদের আর বৃষ্টির প্রবলেম থাকবে না, ওই জন্য চাচ্ছি যে অক্টোবরের লাস্টে না হলে নভেম্বরের ফার্স্ট থেকে আমরা সিজনটা শুরু করি।
1: পাশাপাশি মেয়েদের টুর্নামেন্ট হবে নিশ্চয়ই?
0: মেয়েদের টুর্নামেন্ট হবে, কিন্তু মেয়েদের এখন তো কোনো আমরা একটু টাই পাইনি, কারণ আমার জানা মতো মেয়েদের 19 একটা খেলা হবে, এটা আমরা ডেট এখনো পাইনি।
1: আর তাছাড়া জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার জেলায় আলাদাভাবে কোনো প্রতিযোগিতা বা কোনো সরকারি আয়োজন রয়েছে কি?
0: না, এখনো কোনো আয়োজন আমরা পাইনি, ওই আমার অ্যাথলেটিক্স মিটে ওরা এসেছিল আমরা দেখতে ডিস্ট্রিক্ট অফিসাররা, কিন্তু এখনো তাদের যে কোনো টুর্নামেন্ট এখনো আয়োজনের আমরা কিছু পাইনি, আমরা কিছু করাইনি, কারণ খেল মহারণ যেটা হয়েছিল এটাই ডিস্ট্রিক্ট মানে অফিসার গুলো ইনক্লুড থাকে, কিন্তু এখনো খেল মহারণের তো কোনো কিছু পাইনি আমরা।
2: শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং প্রাক্তন রাজ্যিক ভলিবল দলের ম্যানেজার কমলেশ ভট্টাচার্য বর্তমান সময়ে জেলার ফুটবল খেলা নিয়ে আজ এক সাক্ষাৎ

0: সাক্ষাৎকারে আমাদের জানালেন,
1: ফুটবলের ব্যাপারটা দেখুন, ফুটবল যখন ফুটবল আর করিমগঞ্জ মানে বর্তমানে শ্রীভূমি এই দুটো সমার্থক হয়ে যায় অনেক সময়, কারণ এই জেলা থেকে এক সময় অনেক দিকপাল ফুটবলেরা বেরিয়েছে এবং পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন মাঠে দাপিয়ে বেরিয়েছে। যেরকম আমি দু একটা নাম বলবো, আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, এরপরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে এক সময় এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল এক সময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন আমাদের মৃণাল দাস, মৃণালকান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ে এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন। তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়, অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, ভালো কথা, চলা তো উচিত, এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি, যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু বেটার হয় এবং এরা গ্রামেগঞ্জে খোলা মাঠে খোলা বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা, এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামেগঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামেগঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি। দরকার শুধু একটু মনঃসংযোগের।
2: তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে। তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন?
1: হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা আপনার। আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রিক ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে, তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি, তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাস করেছি এবং বিসিসিআইয়ের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোবাইল এডিকশন একটা বিরাট ব্যাপার, তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে যেটা আমাদের সময় ছিল না। অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে সেগুলো কখনোই ভালো হতে পারে না, ইজিলি অ্যাভেলেবল কোনো কখনোই ভালো জিনিস হয় না, কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবলের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায় এবং ছেলেমেয়েদের সেদিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে, এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন, আমাদের সকল

0: চলে যাচ্ছে, আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে, এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া, কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল অ্যাডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও খুবই কষ্টকর ব্যাপার, কারণ অ্যাডিকশন তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয় তাহলে কষ্ট করতে হবে, সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এই এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কীভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কীভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে, অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে।
1: আগে আমরা দেখেছি যে সিবিএমই জেলা, মানে অতীতে করিমগঞ্জ জেলাতে জেলার গ্রামাঞ্চলে শহর অঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো, তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে মানে এই খেলাগুলো কিভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত?
0: হ্যাঁ, এটা একদম সত্যি কথা, আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো আমাদের জেলাতেই, আর কে জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো, এক সময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994-এর পরে এটা আর অনুষ্ঠিত হয়নি, এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাৎ। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয় এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে, বা যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে, কীভাবে কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কী হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো আমাদের জেলায়। আগে হতো, ইদানিংকালে যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর কে জৈন বন্ধ আছে, এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি, তবে লাস্ট 2 বছর 2টি টিম এসেছিল বেশ কবছর আগে, আমি লোকাল ম্যানেজার ছিলাম এই জন্য আমার মনে পড়ছে, একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধহয়, আর একটা বোধহয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল, যথেষ্ট ভালো খেলেছে ওরা, এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে, এই জাতীয় জিনিস হওয়া উচিত। হলে তো বললাম তো, এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল, এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা, কী গুণ আছে ওদের, কী করছে, সেটা আরেকটা দল আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে, তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলার, খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে, খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে যে একটা ছেলেকে যদি সেই মতন সেই মানের খেলা শেখানো যায় তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমাদের অভিভাবক

0: রোগদেরও চিন্তা করতে হবে। হচ্ছে হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করতে করছেন, ভালো লাগছে দেখে, অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক। আজকে আমাদের অঞ্চলে দেখুন কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে। সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি একটা আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই, দশজন খেললে দুজন বেরিয়ে আসবেই যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে।
1: তবে গেম টিচার ছিল আগে প্রত্যেকটা স্কুলে, কিন্তু একটা গেম টিচার ছিলেন, বর্তমানে কিন্তু গেম টিচার নেই কোনো স্কুলেই আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে?
0: বিশাল অন্তরায়, একদম সত্য কথা। এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে স্পোর্টস টিচার ছিলেন, যাদেরকে বা ফিজিক্যাল বলা হতো, পিটিআই, ও এরকম ছিলেন আমাদের অনেক প্রতিষ্ঠিত পিটিআই আমাদের ডিস্ট্রিক্টে আছেন যারা রিটায়ার করেছেন, কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের, এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজেস তারা তাদের মতো করে করছে, কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কী খেলা পারছে, কে কী খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন, এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা, অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি।
1: এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন?
0: নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে
1: পড়াশোনার সাথে।
0: হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে, কারণ দেখুন খেলাধুলা, দেখুন স্বামীজিই বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয় তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব, কারণ দেখুন শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইন্টার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে, ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে, খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটবেলা বলতাম যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না, এটা কত বড় কথা, সত্যি কথা। তো একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না, এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা, দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে।
2: শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন পণ্ডিত শ্রীকান্ত বাক্রের কণ্ঠে খেয়াল, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত শ্রীকান্ত বাগরির কণ্ঠে ভাটিয়ার রাগে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

0: তাও অ্যাপ থেকে বা
1: অল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন ছবিতে অলকা ইয়াগনিকের গাওয়া গান শুনবেন। প্রথম ছবি মহাজন।

0: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: পিছলে এক দশক সেনা তেজি সে আত্মনির্ভরতা কি ওর কদম বড়া রহি।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

0: পরপর দুখানি গান শুনলেন প্রেম ছবিতে। বাংলা ছবির গান শুনছেন অলকা ইয়াগনিকের কণ্ঠে।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগো তক পানি পৌঁছানে কা হি নহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়। ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।

0: শতরূপা ছবি থেকে গানটি শুনলেন আলকা ইয়াগনিকের কণ্ঠে। এর সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান।
1: আকাশবাণী শিলচর।
2: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে বা
3: অন্য ফাঁদে।

0: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানখানি অনামিকা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: গানটি শুনলেন বর্ডার ছবি থেকে নেওয়া আলকা ইয়াগনিক এবং সোনু নিগমের দ্বৈত কণ্ঠে।
1: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
2: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
0: শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি ঘর ছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

0: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলেন, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
1: আমারা ছোটা কিষাণ বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষানো কো ভি কিষাণ ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণ।
2: এবারে শুনবেন মোহাম্মদ রফির গাওয়া একখানি গান, ছবির নাম হামদোনো।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচর স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 0384226279 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর থেকে।
1: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপি প্রায় 3 গুণ।
2: করোড়ো ছোট উদ্যমীয় কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনহে আজ মহসুস হতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণ।
0: শুরু হচ্ছে গীতের অনুষ্ঠান, শিল্পী স্বর্ণালী আচার্য এবং গৌতম সিংহ। প্রথম শিল্পী স্বর্ণালী আচার্য।

এতক্ষণ গীত শুনলেন স্বর্ণালী আচার্যর কণ্ঠে। এবারের শিল্পী গৌতম সিংহ।

0: এতক্ষণ গীত শুনলেন প্রথমে স্বর্ণালী আচার্য এবং পরে গৌতম সিংহের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এই কথা অনুষ্ঠানে শুনবেন সুবর্ণা সাহার নিজের কথা।
1: নমস্কার, আমি সুবর্ণা সাহা। পেশাগতভাবে আমি সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষিকা। শিক্ষিকা হব বা শিক্ষকতায় যে আমার জীবনের মূল লক্ষ্য ছিল তা নয়, কিন্তু কিছু শিখতে বা জানতে এবং তার মধ্য থেকে অর্জিত জ্ঞানটুকু অন্যের সাথে ভাগ করে নিতে বরাবরই পছন্দ করতাম এবং আজ

0: করি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই কিছু না কিছু শিখিয়ে যায়। এই শিক্ষা পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ, নতুন পরিস্থিতি কিংবা নতুন কোনো অভিজ্ঞতা থেকে অর্জন করাও হতে পারে। ব্যক্তিগত জীবনে, কর্মসূত্রে প্রতিদিনই প্রায় খানিকটা পথ পাবলিক ভেহিকেলে ট্রাভেল করতে হয় আমাকে। সে সময় আমি অনেক চেনা অচেনা মানুষের সাক্ষাৎ পাই, কখনো তাদের সাথে আলাপ হয়, আবার কখনো তাদেরকে দেখে না বলা কিছু কথার মধ্যেও অনেক কিছু শিখি। চাকরি জীবনের ছোট্ট একটি অভিজ্ঞতার কথা বলছি। যখন আমি এক মণিপুরি গ্রামে মণিপুরি মাধ্যমের একটি বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিযুক্তি পাই, সেই গ্রামটির সকল বাসিন্দাই মণিপুরি। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, খাওয়া দাওয়া সবই ভিন্ন, আমার জন্য এক নতুন পরিবেশ। কিন্তু আজ বলতে আমার খুব ভালো লাগে যে সে জায়গায় আমি ছাত্রছাত্রী, অভিভাবক এবং গ্রামবাসী সবার সঙ্গেই খুব সুন্দর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম এবং একটি সুন্দর অভিজ্ঞতাপূর্ণ চাকরি জীবনও কাটিয়েছি। তাদের সহজ সরল জীবন, তাদের সংস্কৃতি, তাদের আচার ব্যবহার গ্রামটিকে অনেক সুন্দর করে তুলেছিল, যা দেখেও আমি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছিলাম। একজন শিক্ষিকা হিসাবে বলবো, প্রতিদিন আমরা যে ছাত্রছাত্রীদেরকেই শেখাই তা নয়, অনেক সময় আমরা তাদের থেকেও শিখি। তাদের মতন করে ছোট্ট শিশুর মনের মধ্য দিয়ে পৃথিবীটিকে আরো সুন্দরভাবে অনুভব করারও সুযোগ পাই। এই ব্যস্তবহুল জীবনে যদি কখনো অবসর সময় পাই, সেই সময়টুকুতে আমি গান শুনতে, ছবি আঁকতে পছন্দ করি। কবিতা পাঠ করা এবং কবিতা পাঠ শুনতেও আমার ভালো লাগে। সবশেষে বলবো, জীবনটিকে প্রতিদিন নতুনভাবে জানতে এবং অভিজ্ঞতা অর্জন করতে আমি সচেষ্ট থাকি, কারণ এ কথা খুবই সত্য যে জীবন থেকে বড় শিক্ষক আর কেউ নেই। ধন্যবাদ।
1: এবারে শুনবেন রীতা চক্রবর্তী এবং রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায় লোকগীতি। প্রথমে রীতা চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন লোকগীতি, প্রথমে রীতা চক্রবর্তী এবং পরে রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 0384226279 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন মহিলা মজলিশ অনুষ্ঠান।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আমরা জানি যে বিশ্বব্যাপী যোগ নিয়ে যে কার্যক্রম হচ্ছে এই মুহূর্তে, বিশেষ করে আমরা বলতে পারি শুধুমাত্র 21 জুন নয়, সারা বছরই এখন এসব নিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। তার পেছনে যে কারণটা রয়েছে, এই জটিল সময়ে যে সময় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত মানুষ, যোগ থেকে সে নিরাময় হতে পারছে। যোগের হাত ধরে মানুষ অনেক ধরনের অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারছেন, তো তার কারণেও মানুষ আস্তে আস্তে একটু ঝুঁকছে যোগের দিকেই। আমরা বলতে পারি প্রাচীনকালেও যেমন ছিল এখনও তেমনই আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে এটার আরও অনেক প্রচার, অনেক চর্চার প্রয়োজন রয়েছে। তো আমরা স্টুডিওতে পেয়েছি পিঙ্কু রঞ্জন পাল, যিনি একজন যোগ প্রশিক্ষক, তার সাথে কথা বলবো। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার, আমি প্রথমেই
0: যে কথাটা বলছিলাম যে যোগের প্রচার এবং প্রসার, এই দুটোই কিন্তু এখন খুব সমস্ত বিশ্বব্যাপী সেটা চলছে, তো সেটার পেছনে কারণটা কি আপনি আপনি কি মনে করেন?
1: দেখুন, যোগের একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, এবং আর শুধু ভারতবর্ষই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যোগ শারীরিক এবং মানসিক রোগ আরোগ্যের একটি প্রকৃষ্ট মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং আমি বলবো যে এজন্যই পৃথিবীব্যাপী যোগের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ যোগের উপযোগিতা এবং যোগের উপকারিতা, এই দুটোই মানুষ বুঝতে পারছে। এবং একমাত্র যোগই যার মাধ্যমে আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক এই ত্রয়ী শক্তির বিকাশ ঘটাতে পারি। এবং এজন্যই আজ গোটা পৃথিবী, মানুষ

0: বুককে নিয়ে নিজের জীবনে যুগের প্রয়োগ করছে এবং যুগের যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করে প্রতিদিন যুগানুরাগের সংখ্যা বেড়ে চলেছে।
1: এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, মানে এখন অন্যান্য দেশেও কিন্তু যোগ নিয়ে মানুষ নতুন পরীক্ষা নিরীক্ষা করছে, সেটা আগেও কিন্তু হয়েছে, কিন্তু এখন তার প্রচারটা অনেকটা বেড়েছে বলে হয়তো তার প্রসারও বেড়েছে। তো যে জিনিসটা এখন জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ধীরে ধীরে একটা বয়সের দিকে এগোই, মানে কৈশোর যৌবন তারপরে বার্ধক্যের দিকে এগোতে থাকি। তো এই যে প্রসেসগুলো, এই যে ফেজগুলো আসে আমাদের, যে প্রতিটি পর্যায়ে আসে আমাদের জীবনে, প্রতিটি পর্যায়ে আলাদা আলাদা করেই তো নিশ্চয়ই যোগের একটা ব্যবহার রয়েছে, সেটা কি মানে কতটা সঠিক?
0: নিশ্চয়ই বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী আমাদের যোগ করতে হবে। একটি মানুষ যে সময় একটা শৈশব অবস্থায়, বিশেষ করে 4 বছর পর যে ব্যায়ামগুলো আমরা বাচ্চাদেরকে করাই, সেটা কিন্তু আবার বয়সের সঙ্গে সঙ্গে সেটার পরিবর্তন হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বয়স এবং তার শারীরিক অবস্থা অনুযায়ী আমাদের যোগাভ্যাস করতে হবে, এবং সেটাও যোগশাস্ত্রে আমাদের নিদান রয়েছে। যোগের খুব সুন্দর জীবন যাপন পদ্ধতির মধ্যে যোগের যে বিভিন্ন আসন, মুদ্রা, প্রাণায়াম, ক্রিয়া, এগুলো যে রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্টভাবে, মুদ্রাগুলো যেমন বলা হচ্ছে যে 12-এর পর, 12 বছরের পর যে আমরা মুদ্রাভ্যাস করতে পারি। তো প্রতিটি স্তর রয়েছে, যুগের একটা ইয়ে রয়েছে যে জিনিসগুলো আমরা বয়স অনুযায়ী এবং তার শারীরিক অবস্থা অনুযায়ী সেগুলো আমরা অভ্যাস করব। এবং আপনারা দেখতে পারবেন আজকাল, বিশেষ করে আমি বলবো যে 40-এর পর, 40টা পেরুনের পরে, 40 বয়স 40-এর পরই দেখবেন আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি হয়, শারীরিক বিভিন্ন প্রবলেমসগুলো তৈরি হয়, আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। এবং আজকে তো মহামারীর মতো আমি বলবো যে ডায়াবেটিস, আপনি হার্টের সমস্যা, পেটের সমস্যা, এগুলো তো মানে একদম প্রতিটি ঘরে ঘরে আপনি পাবেন মানুষ। এটার মূলে রয়েছে কিন্তু আমাদের জীবনশৈলী, আমাদের আহার, এবং তার সঙ্গে আমাদের যে জীবনশৈলী বললাম এই জন্যই যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের যে জীবনযাপন পদ্ধতি সেটার মধ্যে কিন্তু কিছু আমাদের চেঞ্জেস থাকা দরকার। যার জন্য কি হয়, অনেক সময় আমরা এই জীবনশৈলীর পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অনুসরণ করি না বলেই হয়তো সেই সমস্যাগুলো দিন দিন আমাদের জীবনে বেড়ে চলেছে। এবং সেখানেও কিন্তু আমাদের যে আসন, মুদ্রা, প্রাণায়াম, আপনারা জানেন যে অষ্টাঙ্গিক যোগ সাধনার আমাদের যে মহর্ষি পতঞ্জলি, তিনি খুব সুন্দরভাবে অষ্টাঙ্গ যৌগিক মার্গের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবন প্রণালীকে নির্দিষ্ট করে গেছেন, যেগুলো হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই অষ্টাঙ্গ যোগ মার্গ যে রয়েছে সেটার যে প্রথম 4টা নিয়ে যেটা আমরা আলোচনা করব, যে প্রথম 4টা যে যম, নিয়ম, আসন এবং প্রাণায়াম। তো যম কি, যম হচ্ছে গিয়ে মানবতা, মানে দ্য রুলস অফ সোশ্যাল বিহেভিয়ার। তো সেই যমের আবার রয়েছে 5টা ভাগ, যেমন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। ঠিক তেমনি এরপর আসছে নিয়ম, নিয়ম হচ্ছে গিয়ে আত্মসংযম, সেটার আবার 5টা ভাগ, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধানানি। তো এইগুলির মাধ্যমে আমাদের কর্তব্য কর্মকে কিন্তু নিরূপম করে গেছেন আমাদের শ্রী মহর্ষি পতঞ্জলি। এবং তার তৃতীয় ধাপ হচ্ছে গিয়ে আসন, যেগুলো আমরা আজকাল যোগাসন, বিভিন্ন ধরনের আসন। তো সেই আসনগুলো বলা হচ্ছে যে স্থির সুখম আসনম। তো সেই আসনগুলো আমরা বয়সভেদে ভিন্ন ভিন্ন আসনগুলো রয়েছে, আমাদের যে শারীরিক সমস্যাগুলো আসে, বিশেষ করে আপনারা দেখতে পাবেন আর্থ্রাইটিসের সমস্যা এখানে এখন প্রচুর, নার্ভের নিউরোলজিক্যাল সমস্যা আছে এবং পেটের সমস্যা, স্নায়বিক দুর্বলতা, হার্টের সমস্যা এবং তৎসঙ্গে ডায়াবেটিস তো এখানে এখন মহামারীর রূপ নিয়েছে। তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আসন আছে আমাদের, যে আসনগুলো যদি আমরা অভ্যাস করি সঠিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি সেগুলোর অনুশীলন করি, তাহলে কিন্তু আমাদের জীবনে একটা চেঞ্জেস আসবে, আমাদের শারীরিক একটা পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে। তো এই জন্যই আমি বলছি আমাদের যে আসন, মুদ্রা, প্রাণায়াম এগুলো রয়েছে, এগুলো যদি আমরা অভ্যাস করি নিজের জীবনে, তাহলে কি হবে, আমাদের জীবনে হয়তো এই সমস্যাগুলো সহজে আসবে না, আর যদি বা আসে খুব তাড়াতাড়ি আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। তার জন্য কিন্তু প্রত্যেকটি মানুষেরই যোগ অনুশীলন করা প্রয়োজন এবং

0: বয়সের এখানে কি হয়, একটা সময় দেখবেন প্রতিটি মানুষ আমাদের যে জীবনচর্যা রয়েছে আমরা এগুলোকে এত বেশি যে না যোগ এখন তো সময় পাচ্ছি না বলে বলে আমরা সময়টা কাটিয়ে দিই, কিন্তু একটা সময় আপনি দেখবেন 40-এর পর প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে,
1: আরো একটা
0: কিন্তু
1: বিষয় যে
0: দেখবেন
1: আমরা যে চিকিৎসকের কাছে যাই,
0: হ্যাঁ
1: আজকে অ্যালোপ্যাথি হোক কিংবা অন্য কোনো কিছু, অনেকের আবার অনেক অসুখ স্যুট করে না, মানে সাইড ইফেক্ট যেটাকে বলি, পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বলি রয়েছে, এতে আরো অন্য অসুখ এসে যায় কিংবা সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। এই জিনিসগুলো তো যোগ তো এই ধরনের জিনিস থেকে বের করে আনতে পারছে, মানে এই ধরনের সমস্যাই সৃষ্টি হচ্ছে না। তো সেক্ষেত্রে ওষুধের বিকল্প কিছু নেই, কিন্তু ওষুধ আসলে ক্ষতিকর, সেটা আমরা বাধ্য হয়ে আমরা গ্রহণ করতে হচ্ছে। যোগাভ্যাস আমরা যদি নিয়মিত করি, মানে এই ধরনের সমস্যাই আসবে না। তো
0: একদম
1: সেটা
0: একদম
1: তো মানে মূলত আপনি কি মনে করেন যে কত বছর বয়স থেকে নিয়মিত করা দরকার, মানে আমাদের দৈনন্দিন রুটিনে আমরা সেটাকে অন্তর্ভুক্ত করতে পারি?
0: দেখুন, আমাদের যোগশাস্ত্রে বা আমরা যে যোগা ইনস্টিটিউটগুলোতে আমরা করাই সেখানে কিন্তু 4 বছর মানে 4+ হলে পরে কিন্তু একটা মানুষ, একটা বাচ্চা সে যোগাভ্যাস শুরু করতে পারে। তো এখন ব্যাপারটা কি হচ্ছে যে যোগ কিন্তু একটা মানুষ জীবনে যে কোনো পর্যায়ে এসে করতে পারে, সে একটা 4 বছরের শিশু করতে পারে, 10 বছরের একটা ছেলে, 18 বছর, 24, 25, 50, 60 করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বয়স অনুযায়ী এবং তার শারীরিক অবস্থা অনুযায়ী সে আসন এবং যোগাভ্যাস করবে। যেমন আমরা বলি যে বিভিন্ন ধরনের মুদ্রা এবং প্রাণায়ামগুলো 12+ অর্থাৎ 12 বছরের পরে করতে হয়। তো এই ব্যাপারগুলো রয়েছে এবং তৎসঙ্গে রয়েছে যে শারীরিক বিভিন্ন সমস্যা, যদি কারো ধরুন আপনার স্পন্ডেলাইটিসের সমস্যা থাকে তাহলে সে সামনের দিকে ঝুঁকে যে এক্সারসাইজগুলো সেগুলো করতে পারবে না। তো এইভাবে বিভিন্ন ধরনের চোখের কিছু প্রবলেম থাকে অনেক সময়, যেমন গ্লকোমা, রেটিনাইটিস, অপটিক নার্ভ এট্রফি, চোখের যে প্রবলেমসগুলো রয়েছে তো সেগুলোতে কিছু আমাদের বিধিনিষেধ রয়েছে, যেমন শীর্ষাসন, এই জাতীয় যে মুদ্রাগুলো, আসনগুলো রয়েছে এগুলো সে করতে পারবে না। তো এইভাবে কিছু বিধিনিষেধ রয়েছে, তো এইগুলো মেনে, এই আমি বারবারই বলছি যে শারীরিক অবস্থা অনুযায়ী, বয়স অনুযায়ী আমরা যদি সেই আসন এবং যোগগুলো করি তাহলে কিন্তু আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে, যে
1: নিশ্চয়ই।
0: পরিবর্তন আমাদেরকে আনন্দময় করে তুলবে আমাদের জীবনকে।
1: আচ্ছা, ওই যে একটা কথা বললেন যে যে কোনো বয়সে হতে পারে, যেমন হঠাৎ করে দেখা গেল একজন ভদ্রমহিলার শ্বাসযন্ত্রজনিত কোনো সমস্যা হচ্ছে, ধরুন ডায়াবেটিস বললেন আপনি, হঠাৎ করে জানতে পারলেন যে ডায়াবেটিস হয়েছে, তো তখন কি এরকম করলে কি সেটাকে কমানো যায়, মানে কোনো আসন কিংবা যোগের সাহায্যে কি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যায়?
0: নিশ্চয়ই, এখানে অনেক মানুষ যারা ডায়াবেটিস খুব হাই ছিল কিন্তু ওরা যোগাভ্যাস করে কিছুদিনের মধ্যেই পরিবর্তন পেয়েছেন, যে ওরা গিয়ে পরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বললো এখন তো আপনার একটা নর্মাল আছে। তো এই ধরনের কিন্তু অনেক ধরনের আসন এবং প্রাণায়াম রয়েছে যেগুলো যদি আমরা নিয়মিত করি, আমরা যদি সেগুলো নিয়ম মেনে যদি করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।
1: আপনি তো দীর্ঘদিন থেকে এটা করে আসছেন, কিন্তু এই যে একটা বিষয়, এটা তো জানার শুধু নয়, এটা একটা পড়াশোনার বিষয়ও রয়েছে। আপনি বলেন মহর্ষি পতঞ্জলি, মানে কত বছর আগের কথা সেটা?
0: সে তো অনেক প্রাচীন, যেগুলো আমাদের মহর্ষি পতঞ্জলি অনেক শত বছর পূর্বে সেগুলো আমাদের এই যোগশাস্ত্র যিনি করে
1: লিখে
0: গেছেন,
1: গেছেন।
0: লিখে গেছেন অষ্টাঙ্গিক যে যৌগিক রয়েছে ওনার, মহর্ষি পতঞ্জলি, যেটা আমাদের অষ্টাঙ্গিক যোগমার্গের মাধ্যমে আমাদের জীবন ধারণ পদ্ধতিকে তিনি কিভাবে সুন্দর করে তোলা যায়, কর্তব্য কর্মকে তিনি নিরূপণ করে গেছেন এই অষ্টাঙ্গিক যোগ মার্গের মাধ্যমে, যেগুলো আমি বললাম যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণাধীন এবং সমাধি।
1: এবং আরো একটা সুন্দর বিষয় আপনি বললেন যে নিজেকে সংযমের মধ্য দিয়ে রাখা, যে শারীরিক যেমন সমস্যা রয়েছে তেমনি মানসিক যদি কোনো কিছু থাকে সেটাকে নিয়ন্ত্রণ করারও একটা বিষয় রয়েছে। এই যে মানুষের হঠাৎ করে এখন খুব বেশি মন খারাপ হয়ে যাচ্ছে, কেউ হয়তো আত্মহত্যার প্রবণতা বাড়ছে কিংবা বিভিন্নভাবে মানসিক জটিলতায় ভুগছে, তো মানসিক চিকিৎসাও তো যোগের সাহায্যে সম্ভব?
0: নিশ্চয়ই আমাদের যে বিভিন্ন ধরনের ক্রিয়াগুলো রয়েছে, যেগুলো প্রাণায়াম এবং মেডিটেশন রয়েছে, এগুলো যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। যেমন আমাদের যেগুলো প্রাণায়াম, আপনি কপালভাতি করেন, আপনার পেটের যে আমাদের অ্যাবডোমিনালের ফাংশন সেটা

0: ভালো হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ইম্প্রুভমেন্ট আসবে। তারপর আপনি আমাদের অনুলোম বিলোম, সেই অনুলোম বিলোম প্রাণায়াম করেন, আপনার হার্ট ভালো থাকবে, তো আমাদের জীবনী শক্তিটাকে বাড়িয়ে দেবে এই অনুলোম বিলোম প্রাণায়াম। ঠিক তেমনি এরপর আপনি আমাদের যদি শীতলী প্রাণায়াম করি, তো শীতলী প্রাণায়াম কী হবে, আমাদের যারা হাই প্রেশার, যাদের প্রচণ্ড প্রেশার হয়, তারা কিন্তু এই শীতলী প্রাণায়াম অভ্যাসে ওদের প্রেশারটাকে নর্মাল করতে পারবেন,
1: আচ্ছা, এটা একটু যদি
0: স্কিনের
1: একটু
0: জন্য এটা
1: বিস্তারিত
0: ভালো।
1: বলেন যে মানে উচ্চ রক্তচাপ
0: হ্যাঁ
1: সেটাকে কিভাবে মানে যোগের সাহায্যে করা যায়,
0: নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে কিন্তু শীতলী প্রাণায়ামটা খুব ভালো।
1: মানে এটা কিভাবে
0: হ্যাঁ,
1: করতে হয়?
0: শীতলী প্রাণায়ামটা আমি প্রসেসটা বলতে পারি, যে এই জীবটাকে ফোল্ড করে, হ্যাঁ, জীবটাকে, বায়ুটাকে আমাদের পুরো ভিতরে নিয়ে যেতে হবে, শ্বাসটা ভিতরে নিতে হবে, মুখটা বন্ধ করে আমাদের শ্বাসটা নাক
1: ধরে
0: দিয়ে,
1: রাখতে হবে।
0: হ্যাঁ, আমি প্রথমে জিভটাকে ফোল্ড করলাম, ফোল্ড করে জিভ দিয়ে শ্বাসটাকে ভিতরে নিলাম, এখন মুখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়া, হ্যাঁ, এবং সেটা আপনি যদি অভ্যাস, কিন্তু এটার মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, যদি কারো টনসিলের সমস্যা থাকে, কফ থাকে, জ্বর থাকে, তাহলে কিন্তু পার্টিকুলার ওই সময়টাতে সে এটার অভ্যাস করতে পারবে না, যার জন্য শীতকালে সেটা না করাটাই ভালো। তারপর আমাদের যেটা রয়েছে, আমরা এই ভ্রামরি, সেই ভ্রামরি প্রাণায়ামটাও কিন্তু একটা খুব ভালো প্রাণায়াম, যেটা ওই যে আপনি বললেন যে স্ট্রেস, ডিপ্রেশন, তো এই ভ্রামরি প্রাণায়াম যদি আমরা অভ্যাস করি নিয়মিত, তাহলে আমাদের স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনিদ্রা রোগেও সেটা একটা সহায়ক ভূমিকা পালন করে, এই যাদের মাইগ্রেনের সমস্যা আছে ওদের জন্য এই ভ্রামরি প্রাণায়ামটা খুব ভালো। এরপর আমাদের যে মেডিটেশন রয়েছে, আমরা যদি মেডিটেশন করি প্রতিদিন, আমরা যদি একটু একটু করে বাড়াই সময়টা, মিনিমাম 5 মিনিটসও যদি আমরা করি, তাহলেও দেখবেন আপনার একটা শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন আসছে, আপনার মনটা শান্ত হচ্ছে। তো এইভাবে যোগের বিভিন্ন ধাপগুলো রয়েছে, আসনগুলো রয়েছে, মুদ্রা, প্রাণায়াম, এগুলো ক্রিয়াগুলো রয়েছে।
1: একটা প্রশ্ন আর কি, মানে সাধারণ মানুষ জানতে চাইবে হয়তো, যে অনেকেই আছেন যে আমার এই রোগটা হয়েছে তার জন্য আমি 1 মাস করলাম, তারপরে আমি বাদ দিয়ে দিলাম, এরকম তো কিছু হতে পারে না?
0: না, এটা কিন্তু আমি বলছি যে এটা কিন্তু একটা পদ্ধতি, একটা জীবনশৈলী, এবং এটা একটা সিস্টেমেটিক একটা ব্যাপার, যে ব্যাপারটা হচ্ছে আপনি প্রতিদিন নিয়ম করে কিন্তু সেটা করতে হবে, এবং যখনই সেটা নিয়ম করে আমরা একাগ্রতার সঙ্গে সেটা অনুশীলিত হবে, তখনই প্রশিক্ষার্থীরা এর সুফলটা পেতে পারবেন।
1: সেটাই, মানে সব সময় করা দরকার,
0: নিশ্চয়ই,
1: মানে
0: আপনি
1: আমি
0: যে
1: যখন
0: সময়,
1: শুরু করেছি
0: হ্যাঁ
1: তারপরে সব সময় করা করতে মানে এটা করা প্রয়োজন।
0: একদম একদম,
1: তো
0: এটা
1: এই যে প্রাণায়াম কিংবা এইগুলো তো মানুষ এমনিতে জানতে পারে, কিন্তু বিভিন্ন মানে বইয়ে হয়তো আমরা লেখা আছে, কিন্তু সেটা তো বইয়ে লেখা থাকলে হয় না, কোথাও গিয়ে শিখতে হয় কিংবা শিখে বাড়িতে এসে সেটা
0: একদম
1: করো,
0: একদম,
1: কিন্তু শিখতে যেতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের প্রাণায়াম রয়েছে, আসন রয়েছে, তো একজন যোগ শিক্ষক ভালো করে বলতে পারবেন যে উনার জন্য কি যোগটা করা দরকার, কি আসনটা করা দরকার, কিংবা কি উনি করবেন না সেটারও দরকার আছে, কারণ অনেকের জন্য, অনেকে শারীরিক সমস্যার জন্য সব
0: একদম
1: কিছু করতে পারবেন
0: না,
1: না। তো দুম করে হঠাৎ করে শুরু করলাম আবার ছেড়েও দিলাম, সেটাতে তো কোনো ফল হবে না।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, এবং এই কথাটা আমি এই জন্যই বলছি যে আগেও আমি বলেছিলাম যে প্রতিটি মানুষের শারীরিক অবস্থা অনুযায়ী, যদি কেউ ধরুন ব্যাক পেইন থাকে, হ্যাঁ, বা স্পন্ডেলাইটিসের সমস্যা থাকে, তাহলে সে যদি ধুম করে একটা পদহস্ত আসন করে নে বা পশ্চিম উত্থান আসন করে নে, তখন কিন্তু ওর ব্যাক পেইনটা বেড়ে যাবে, স্পন্ডেলাইটিসের সমস্যাটা বেড়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমি বলছি যে একাগ্রতার সঙ্গে সিস্টেমেটিক্যালি, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যখন আমরা এই আসনগুলো, মুদ্রাগুলো, প্রাণায়ামগুলো আমরা নিজের জীবনে অভ্যাস করব, তখনই কিন্তু আমরা এর সুফলগুলো লাভ করতে পারবো। অন্যথা কী হবে, দেখুন পশ্চিম উত্থান আসন করলে বিভিন্ন ধরনের উপকারিতা আছে, পদহস্ত আসন করলে বিভিন্ন ধরনের উপকারিতা আছে, কিন্তু এই উপকারিতাটা শুধু নয়, আমি দেখতে হবে যে এই আসনগুলো কার কোন বয়সে করা উচিত। এই যে বললাম, যদি কারো কোমরে ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, তাহলে কিন্তু এই দুটি আসন ওর এই ব্যথাটা বাড়িয়ে দেবে। তো এই জন্য বলছি যে তার জন্য একজন উপযুক্ত প্রশিক্ষকের বা একজন ভালো যার তত্ত্বাবধানে, প্রশিক্ষকের তত্ত্বাবধানে গিয়ে সেই মানুষটার শারীরিক এবং তার বয়স অনুযায়ী সে আসন বা প্রাণায়ামগুলো করতে পারবে, এবং তখনই কিন্তু সে সেটার লাভ পেতে পারবে।
1: আচ্ছা, এই যে আমরা ধীরে ধীরে বয়সের দিকে এগোচ্ছি,

0: এই যে প্রসেসটা, এটা তো একটা মানে থাকবেই, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষ শিশু থেকে বৃদ্ধ হচ্ছেন। তো আজকে এই যে ধরনের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে যাচ্ছেন, কিন্তু যদি কেউ ছোটবেলা থেকে একদম সারা জীবন ধরে করে যাচ্ছেন, তার কি কোনো সমস্যা আসতে পারে, অন্য ধরনের শারীরিক সমস্যা?
1: দেখুন, আজকে আপনি কে দেখছেন টিভির পর্দায় কি যারা আমাদের আছেন, বিভিন্ন ধরনের যোগাচার্যরা আছেন আমাদের, বিভিন্ন যোগাচার্য ভারতবর্ষের প্রচুর যোগ মহর্ষিরা রয়েছেন, তারা দেখতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের আসন প্রাণায়ামগুলো অনায়াসে করে যাচ্ছেন একের পর এক। কিন্তু সেটা দেখে যদি আমি হুট করে যে জীবনে প্রথম শুরু করলাম, বা কিছুদিন হঠাৎ করে মনে হলো না যোগটা করি ওদেরকে দেখে, কিন্তু ওদের কিন্তু দীর্ঘদিনের সেই অভ্যাস ওনার শারীরিক অবস্থাকে একটা জায়গায় নিয়ে গেছেন। আপনি আপনার শরীরে যদি হঠাৎ করে মনে করেন না আমিও ধুম করে এটা করে নেব, তাহলে কিন্তু হবে না, আপনার শরীর সেটাতে সায় দেবে না, এতে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে শরীরের মধ্যে, এবং সেটাই স্বাভাবিক। তার জন্য আপনাকে ধীরে ধীরে সঠিক যোগাভ্যাসের মাধ্যমে শরীরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং তখন আপনি যে সময় সেটার অভ্যাস করবেন, দেখবেন খুব ইজিলি শরীর আপনাকে পারমিট করছে, এবং ধীরে ধীরে আপনি সেটার মানে এগুতে পারবেন, একটা জায়গাতে গিয়ে পৌঁছতে পারবেন।
0: আচ্ছা, খাদ্যাভ্যাসের সঙ্গে কি
1: নিশ্চয়ই
0: আমাদের
1: নিশ্চয়ই রয়েছে। দেখুন, সাত্ত্বিক আহার তো আমরা একটা বলি, যে সেই সাত্ত্বিক আহারটা আমাদের গ্রহণ করতে হবে, এবং যোগাভ্যাস যারা করে তাদের কিন্তু ডায়েটটাও মেনটেন করা উচিত। এরকম নয় যে আমি প্রচুর পরিমাণে খেলাম বা যোগা করলাম,
0: তেল মশলা খেলাম,
1: প্রচুর
0: আবার
1: পরিমাণে
0: যোগও করলাম, কিন্তু কাজ
1: তো
0: হচ্ছে
1: হবে
0: না।
1: না, কাজ হচ্ছে না। এই জন্য একটা একটার উপরে গিয়ে ইয়ে করবে। আপনি যোগাভ্যাস করছেন, অধিক রাত্রে পার্টি করছেন, গিয়ে খাওয়া দাওয়া করছেন নিয়ম না মেনে, অত্যাধিক খাবার নিচ্ছেন, তো এটার একটা প্রতিক্রিয়া শরীর অটোমেটিক্যালি সেটা আপনার শরীরের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। এবং আপনি যে কথাটা আগে বলছিলেন যে আপনার বয়সের একটা ব্যাপার, তো বয়সটাও আপনি দেখবেন যদি ছোটবেলা থেকে আপনি যোগাভ্যাস করে যান, বা একটা বয়স থেকেও যদি আপনি করেন, যোগটা কি হয়, যোগটা আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই কিন্তু আপনার উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন, মানে শারীরিক আপনার যে উপকারিতা সেটা পেতে পারবেন যদি আপনি নিয়ম মেনে চলেন। কিন্তু যদি আপনি একটা নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে যদি আপনি যোগাভ্যাসটা কন্টিনিউ করেন, আপনি দেখবেন শরীর এবং মনের মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটা ফুটে উঠবে আপনার চেহারার মধ্যে। কিছুদিনের মধ্যে আপনি সেটা বুঝতে পারবেন, আপনার স্কিনের মধ্যে আপনার যে সমস্যাগুলো ছিল আগে, সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাবে।
0: একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, কারণ আজকালকার যে ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে সবাই জিমে যাচ্ছে, এবং এটা একটা মানে কি বলবো, এই যে জিমে গিয়ে হঠাৎ করে শরীরটাকে ফুলিয়ে দেওয়া কিংবা রোগা হয়ে যাওয়া, সব কিছুই কিন্তু একটা প্রক্রিয়া, মানে খুব দ্রুততম প্রক্রিয়া, এটার জন্য সবাই জিমের দিকে ছুটছে। এটা যে ক্ষতিকর, কিংবা যোগের সঙ্গে এটার এখানে তফাতটা কি আছে, কি মনে করেন আপনি?
1: দেখুন, আমি কোনো কিছুকেই খারাপ বলবো না, সব জিনিসেরই একটা পজিটিভ সাইডও আছে। তো আমি যোগের ব্যাপারটা বলবো আর কি, যে যোগ আমাদের যে যৌগিক যে আমরা এক্সারসাইজগুলো করি, এবং সেই যৌগিক শ্বাস প্রশ্বাসের যে সুগভীর নিয়ন্ত্রণ, তা দুরারোগ্য আমাদের অনেক ব্যাধির আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে, এবং শ্বাস প্রশ্বাসের একটা ব্যাপার রয়েছে। কিন্তু আপনি অন্যান্য ব্যায়ামে দেখুন সেগুলোর কোনো বালাই নেই। হ্যাঁ, অনেক অনেকগুলো
0: যার যে সময় সময় হচ্ছে সেই
1: হ্যাঁ
0: সময় করে নিচ্ছে।
1: কিন্তু যোগে কিন্তু একটা সিস্টেম রয়েছে, তার একটা নিয়ম রয়েছে। তো বা হুট করে একটা খুব পাতলা মানুষ হুট করে মনে হলো না কিছু আর প্রোটিন পাউডার খেয়ে নিই, হুট করে কিছু একটা এক্সারসাইজ করে শরীরটাকে বাড়িয়ে নিলাম, তো এটা কিন্তু নয়। যোগটা আপনাকে ধীরে ধীরে আপনার শারীরিক মানসিক অবস্থার একটা পরিবর্তন আনবে, এবং সেটাতে কিন্তু একটা বিজ্ঞানসম্মত ব্যাপার রয়েছে, শ্বাস প্রশ্বাসের উপর তার একটা সুগভীর নিয়ন্ত্রণ রয়েছে, যে নিয়ন্ত্রণ আমাদের জীবনকে অনেক বেশি আমাদের শারীরিক এবং মানসিক উন্নতির সহায়ক হয়ে উঠতে পারে, এবং সেখানেই কিন্তু অন্যান্য ব্যায়ামের মধ্যে যোগের ডিফারেন্সটা রয়েছে।
0: একদম একদমই, কারণ পরবর্তীতে কী হবে সেটা আমরা বুঝতে পারছি না। আজকে হয়তো দেখতে পাচ্ছি, দেখলাম যে কেউ বেশ সুস্বাস্থ্য, কিন্তু তার সমস্ত কিছুর সঙ্গে যদি মেলবন্ধন না থাকে, যেমন খাদ্যের সঙ্গে ভালোভাবে সুষম খাবার, নিদ্রা, মানে ঘুমের যে একটা সঠিক সময়ে ধরে ঘুমোনো কিংবা মেনে ঘুমোনো, এইগুলো তো সব কিছুর সঙ্গে একটা

0: একটার সঙ্গে সম্পর্ক রয়েছে,
1: একদম
0: এইগুলো তো যোগে রয়েছে। আপনি বললেন যে সাত্বিক আহার, আজকাল অনেকেই আমরা মানে সাত্বিক আহারের দিকে অনেকেই ঝুঁকছেন, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই মাছ মাংস মানে অতি পরিমাণে মশলা দিয়ে এগুলো খাবার খাওয়া ছেড়ে দিচ্ছেন, তারা সাত্বিক খাবার যেটাকে বলে খুব হালকা কিংবা নিরামিষ আহার, কিংবা অনেকে আজকাল আবার সেটাও বলে এখন আবার সেটা হচ্ছে যে ভেগান, অর্থাৎ কোনো দুগ্ধজাত জিনিস কিংবা কোনো পশু থেকে কিছু তৈরি সেটাও বাদ দিয়ে দিচ্ছে।
1: একদম,
0: আসলে খাবারের সঙ্গে যে একটা যোগের সম্পর্ক,
1: হ্যাঁ
0: বিরাট বড় একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সঙ্গে মনকে নিয়ন্ত্রণ করা, যেটা আপনি
1: একদম
0: বললেন
1: একদম
0: যে মনকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আসল।
1: আসল
0: আমার সারাটা জীবনের সারাটা দিন হয়তো চলে যাচ্ছে খুব অফিসে বসে বসে, তারপরে প্রচুর গান বাজনা খাওয়া দাওয়া এরকম একটা হুল্লোর একটা জীবনের মধ্যে হঠাৎ করে আমি একটু জিমে চলে গেলাম, সেটা কতটা কার্যকরী হবে এবং কতদিন হবে সেটার কোনো কিন্তু মানে কেউ হয়তো সেটার নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু যোগের যে এইটা মানে এত প্রাচীন, যুগ যুগ যুগ যুগ ধরে চলে আসছে, এই
1: একদম
0: এইটাই তো প্রমাণ করে দিচ্ছে যোগের এই যে কত মানে উপকার হচ্ছে, যে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা গর্বিত যে ভারতবর্ষ থেকে এই যোগের এই প্রচার প্রসার সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে, এবং মানুষ কীভাবে আগ্রহ ভরে সেটাকে নিচ্ছে, এবং আমাদের এখানে এর অভাবও রয়েছে। আমি মনে করি যতটা প্রচারের দরকার, যতটা মানুষের মধ্যে এই সচেতনতাটা আসার দরকার, ততটা আসেনি। তো সবশেষে আপনার কাছে জানতে চাইব, আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যোগ নিয়ে অনেক অনেক ধরনের ওয়ার্কশপ কিংবা অনেক কিছু করছেন, কি মনে হয় নতুন প্রজন্ম যারা যোগের প্রতি কতটা আকর্ষণ আকর্ষিত হচ্ছে?
1: এখন প্রচুর মানুষ এটার মানে উপকারিতা যেটা এবং উপযোগিতা সেটা উপলব্ধি করতে পারছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে। কেন, আমাদের জীবনকে আমরা যদি সুস্থ সুন্দরভাবে রাখতে চাই তো তিনটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে। যে আমাদের ঘুমটা, সেটা ভালো ঘুম হতে হবে, নিদ্রাটা যেন ভালো হয়, এবং আহার, যে খাওয়াটা আমরা নেব সেটা যেন হেলদি হয়, এবং 3 নম্বর আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যোগ। আমি এই জন্য বলছি যে এই তিনটে জিনিসকে যদি আমরা সঠিকভাবে নিজের জীবনে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা নিরোগ থাকতে পারবো এবং নিরোগ দেহে দীর্ঘ জীবন লাভ করতে পারবো। আমরা প্রাত্যহিক জীবনে নানাবিধ কাজকর্ম এবং আহারাদি গ্রহণের ফলে আমাদের দেহে যে বিকার উৎপন্ন হয় তা আমাদের দেহের বিভিন্ন পথ দিয়ে বেরিয়ে যায়, যেমন চোখ, কান, নাক, মুখ, জনন ইন্দ্রিয় ইত্যাদি। যেমন আপনি খুব বেশি দৌড়লেন, দেখবেন আপনার শরীর থেকে সোয়েটিং হচ্ছে, ঘাম বেরোচ্ছে, তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। খুব জল খেলেন আপনার বা ইয়ে হলো, আপনাকে টয়লেটে ছুটতে হচ্ছে, তো এই যে প্রক্রিয়াগুলো, এগুলোকে ঠিক সঠিক এবং সুষ্ঠুভাবে করার জন্য যে পদ্ধতিটা বিজ্ঞানসম্মতভাবে আমরা মেনে চললে, যার মাধ্যমে আমাদের এই প্রক্রিয়াগুলো সঠিক এবং সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হতে পারে, সেটা হচ্ছে যোগ, যৌগিক যে আসন, প্রাণায়াম এগুলো। এবং এর জন্য আমি বলবো যে আজকের প্রজন্ম, এই নবপ্রজন্ম এবং প্রচুর শুধুমাত্র এই ভারতবর্ষ নয়, আমি আগেও বলেছি যে গোটা পৃথিবীর মানুষ এই যোগকে অবলম্বন করছে, এবং ওরা বুঝতে পারছে যে এই প্রাচীন যে যোগ, যে জীবনশৈলী এবং সার যদি আমরা নিজের জীবনে গ্রহণ করি তবেই আমি আমার জীবন এবং আমার নিজের শরীর এবং সমাজ এবং সমস্ত কিছুকে আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকার যে আমরা চাবি, যে বলবো কি যে চাবিকাঠি, সেটাকে হচ্ছে যোগ, এবং সেটার মাধ্যমেই আমরা আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক উন্নতিতে বলীয়ান হয়ে উঠতে পারি।
0: অনেক ধন্যবাদ পিঙ্কু রঞ্জন পাল, আপনাকে নিয়ে এত তো মূল্যবান তথ্য আমাদের শ্রোতাদের দিলেন, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।
1: ধন্যবাদ।
0: আসুন আসরে এবারে একটি আধুনিক গান শুনবো আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শুনলেন
1: আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: আসরে সবাই প্রায় ফুরিয়ে এসছে, আজ তাই এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস অনুষ্ঠান, উপস্থাপন করলেন সঙ্গীতা দত্তচৌধুরী, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, প্রথম শিল্পী সুচিত্রা মিত্র।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে আধুনিক গান। শিল্পী রূপঙ্কর বাগচি এবং শুভমিতা।

শুনলেন রূপঙ্কর বাগচি এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:32। এখন শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হয়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হয়, হর দেশ এসে সাথিও কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
1: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past 6 decades.
0: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100-এর বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোন বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে

গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমু। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
2: মূল্য ফাঁদে। অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন শুনবেন মণিপুরী অনুষ্ঠান।

মণিপুরী অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, সমীর খাসনবিশের পরিচালনায় এখন শুনবেন সমবেত যন্ত্রসংগীত।

সমীর খাসনিবেশের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি সংবাদ।

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খায় সে হামচমা কমা খারিহি সাইসি নিজে নিমাশা প্রোগ্রাম চেন্ডু মিডিয়াম ওয়েবনি মিটার রাজা তাম বিশা তাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গ্রাউডে রাজা যাই মাগুন যাই খেলো হারজা ওটিহে এফএমনি রাজাশি মাগনি পয়েন্ট মাকতাম মেগা হারজা তিনি শুক্রি বসাইন জুন বদাইনি সাইন্টিস্টকু ইংরেজি মাইটেনি রিজিংনি মাইথাই কন্ডো চিনি ডিমাসা প্রোগ্রামহা দিনে খানারি নাং সিকাংথা রাজাইয়া সৌসিনী কুনাংহা রাজাবতাইনি প্রোগ্রাম থাইসানডি ওটেহে নালাইলাইনি সাইসিনি কারাও জমা দুহা রাজাবতাইনি প্রোগ্রাম থাইসানডি এবহা দিনে রাজাইয়া বদ্র সরংপাংনি কুরাংহা রাজাবতাই খানালাইনাং

ক্রাউচমা পরিডু নন্দিতা বর্মন মন্ত্রী হাজার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি দ্বারা জং মিয়া হামাশি মেল খাম্বা নাটি গজা জাখা জায়া সাইলাইবা রাজ্যনি এডুকেশন ডিপার্টমেন্ট হা মেল হা পরিকনি এম ই হাই স্কুল ওডিহে টেকনিক্যাল এডুকেশন নিবলাম হা থাংডমানি সাইলাইবা বখে গাড়িব হায়ার এডুকেশন ওডে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নি বাজেট প্রপোজাল জং দোহানি স্কিম নি কুশি থাংডমানি সাইলাইবা ওডে এডুকেশন ডিপার্টমেন্ট নি লুগু নাংয়াবা গ্রাউ বেরেন খেবো সাইলাইবা ডক্টর শর্মা এবং মেল হা নিজুত মাইনা ওডেহে নিজুত বাবু স্কিম হা রং নাঙে হি স্কুটি সাইকেল ওডেহে লাইসি রনবা সসি রং নিয়ে হি নাম বর্তি স্কিম থাংডমানি সাইনে লইবা বউ মন্ত্রিস্কা বউ শিখলাই হি সরকার আদর্শ মহাবিদ্যালয় চা বাগান আদর্শ বিদ্যালয় মহাবিদ্যালয় ওডেহে মাস্টার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বলাম হা বো সাইলাইকা আসাম গভর্নমেন্ট নি এমপ্লয়ি বিদে ফাইগনিয়াবা সাইনিং কামাখ্যা মাদাইকোহা জাগনিয়াবা অম্বুবাসী মেলানি ক্লাইহি জনজাং খন ডি অফিসার রাওকে খুশি হাবা ইয়াওপাকা দুশোশি কামাখ্যা মাদাইকোহা অম্বুবাসী মেলানি ক্লাইহি রাজ্যনি গভর্নমেন্ট ওডেহে কামরূপ মহানগর জেলানি এডমিনিস্ট্রেশন বাউসি জালাইহি খুশি সাজামবালাইলাইনিং জাখা মিয়াহা কামাখ্যা মাদাইকোহা জায়াবা মাসি প্রেস মিটা কামরূপ মহানগর জেলানি ডিসি স্বপ্নীল পাল অম্বুবাসী মেলানি ক্রিপ কুশি সালাইবানী বসাহা গ্রাউ জমা খানারিবা বঠিবা যে অম্বুবাসী মেলহা মতাই ক্লিম্মা ফাইগিনি আর নিকলাইহি কামাখ্যা রেল স্টেশন উঠে ফান্ডু ফোর্ট হা মাগনি খেম সামকা ব খেম বুটুহা ফাইগনি আর নিকলাইহি ডংমা জিমা সাউ নাইজমা নিকলাইহি হাটানি সামি ডেঙ্কাটিহি খানারিবা বনি লুগু লুগু কামাখ্যা রেল স্টেশন ওডে ফান্ডুনি ফোর্ট হা খেম সামেরাওনি বিশিংহা থাংমা ফাইমা নিকলাইহি এডমিনিস্ট্রেশন নিশিং আসাম স্টেট হা ট্রান্সপোর্ট কর্পোরেশন সালাইয়াবা বাস গাড়িব দংনাংটিহি খানারিবা টিবা জাদে খেম নিশিং মতাইকোহা থাংমানি গিবিন গেদে মুসিব গাড়ি দংনাংনিয়া থাঙেরাওনি হাম্বানি কেলাহি নার্সারি পয়েন্ট নীলাচল হাজুনি বসাহা মতাইকোনি সাইনজরবা গেদে হাম্বানি হাব্বানি দারগানি গুহা মাবরি কন্ট্রোল রুম সালাম কাটিহি ডিস্ট্রিক্ট কমিশনার খানারিবা ব সাইনটিবা যে কন্ট্রোল রুম বুটুহা সিনিয়র গভর্নমেন্ট অফিসার ওঠে গিবিন গিবিন বেডেবনি অফিসার রাও টংবাকে গাড়িহিব মাসনি নিশিং মাজাই মিটার গজাইন গজাইন হা মুসলামিয়াবা হেল্প ডেস্ক হাব গঠাম ক্লাইহি গভর্নমেন্ট অফিসার রাও দংনাং মতাই ক্লিম্বা ফায়ারাওনি হাম্বানি ক্লাইহি মতাইকোনি বসাহা নিশিং বাকলা সাউসি কার্পেট এনি দেংনাং ওঠে

ডিমাসা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबा। हेलो सहेली।

0: আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই প্রশান্ত কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ফ্রান্স আর

0: ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: আমি গর্ব হ্যাঁ পিছলে এক দশক সে আমার সেনায় তেজি সে আত্মনির্ভরতা কি ওর কদম বড়া রে।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক সঙ্গীত আকাশবাণী শিলচর, এখন শুনবেন নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে বিকশিত ভারত রোজগার যোজনার অধীন আয়োজিত রোজগার মেলা 2026 এর সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে।

0: যুববাণী অনুষ্ঠানে প্রত্যেক যুবা বন্ধুদের স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। কথা না বাড়িয়েই সরাসরি অনুষ্ঠানের দিকেই চলে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই এত অঞ্চলের আধুনিক লেখকদের নিয়ে বলছেন শর্মিলা দত্ত।
1: বরাক উপত্যকার বর্তমান প্রজন্মের কবিতা চর্চা নিয়ে দু একটি কথা বলতে গিয়ে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির কবিতার একটি পংক্তি উল্লেখ করছি, যিনি সৌভাগ্যক্রমে আমাদের এ অঞ্চলেরই লোক। যেমন সাপের বিষ সূক্ষ্ম মাপে অসুখ সারায়, কবি রণজিৎ দাসের কবিতার এই পংক্তিখানা বর্তমান আধুনিক জীবন চর্চায় এক আশ্চর্য নিরাময় বার্তা নিয়ে আসে। জীবনযাপন করার বিভিন্ন বাঁকে সুস্থ পরিমিতি বোধ সঠিক সৃষ্টিতে অসামান্য অগ্রগতির জন্ম দেয়, যদি সত্যি অর্থে সেই সূক্ষ্ম মাপ কারুর মগজের চৌখুপিতে ধরা থাকে। জীবনে পরিমিতি বোধ সকল চর্চাতেই উত্তরণের পথকে প্রশস্ত করে। নিজস্ব ইচ্ছের স্বাধীনতা বজায় রেখে খাদ্যাভ্যাসে, চলনে, বলনে, শিল্পে, পোশাক পরিচ্ছদে, কথা কুশলিতে, মানবিক চাষাবাদে, মননের গভীরতায়, সবকিছুতেই এই পরিমিতি বোধ এক অন্য পৃথিবীর আলো দেখায়। তবে কবির এই লাইনটি খুব সুন্দরভাবে অন্য প্রসঙ্গেও কিন্তু খাপ খেয়ে যায়। আমরা যারা এই প্রান্তিক বাংলায় রয়েছি, তাদের নানাবিধ সমস্যার মধ্যে আমাদের বাংলা ভাষা চর্চা

নিয়ে বিজ্ঞজনেরা বা প্রাজ্ঞজনেরা সবসময় নানা কথা, ভালো কথা, মন্দ কথাও বলে আসছেন। নবীনরা শুনে যায় আর প্রহর গুনে উত্তর দেবার। অনেক সময়ই শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, সভ্যতা চর্চার স্তর ভেদে নবীনরা কিন্তু আক্রান্ত। সভায় মঞ্চে বাংলা ভাষার চর্চার অভাব, অভিভাবকের উচ্চাকাঙ্ক্ষা, বাংলা বই না পড়ার প্রবণতা ইত্যাদি নিয়ে আংশিক দৃশ্যমান উদাহরণ সহ বক্তৃতায় আকাশ বাতাস কাগজে সমস্ত কিছু আলোড়িত হয়ে ওঠে। যারা মঞ্চে বসেছেন তারা কিন্তু সব জেনে বুঝে যেন মেনে বলেছে চলেছেন এগুলি, আর যারা শুনছেন তারা যেন আসামির কাঠগড়ায়। যদি কবিতা লেখা হয় দুর্ভাগ্যক্রমে ছাপা হয়ে যায়, আরও দুর্ভাগ্যক্রমে দু একটি সভায় তারা যদি ডাক পেয়ে যায়, তবে শুরু হয় এই অকবিতা, ছন্দের মৃত্যু, পয়সার জোরে বই ছাপা, সমস্ত চর্চার দুয়োরানি যেন আমাদের নবীন প্রজন্মের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু এখানে সত্যি অর্থে অবধারিতভাবে মেধার প্রশ্ন এসেই যায়। তবে সবাই তো আর সব রকম মেধার অধিকারী হয় না। কেউ পারিবারিক পরিমণ্ডলে মেধাবী হয়, কেউ উত্তরাধিকার সূত্রে মেধা নিয়ে জন্মায়, কেউ ক্রমাগত আন্তরিক চর্চায় মেধাবী হয়ে ওঠে। এখানে এই হয়ে ওঠার সময়টুকু অত্যন্ত মূল্যবান। এই হয়ে ওঠার সময়টুকু যারা আন্তরিকভাবে যে কোনো চর্চায় সার্থকভাবে কাটাতে পারে তারা হয়তো জয়ের পথে এগিয়ে যেতে পারে। যে প্রবীণ, অভিজ্ঞ এবং বিজ্ঞজনেরা নবীনদের জন্য পথ ছেড়ে দিতে প্রস্তুত, নবীনদের সবুজ উদ্ভাসের মধ্যে যারা যোগ্য পূর্বসূরীর অনায়াস আখ্যা গ্রহণ করতে প্রস্তুত, তাদের কাছে জীবন চর্চা, পরিবার চর্চা, সাহিত্য চর্চা, ভাষা চর্চা, এমনকি রাজনৈতিক চর্চা সবকিছু এক সহজ সুন্দর জীবনী ছন্দে লীলায়িত অনায়াস অভ্যাস মাত্র হয়ে দাঁড়ায়। এই অভ্যাসে কোনো দুঃখ নেই, কোনো হারিয়ে যাবার ভয় নেই, থাকে এক অনন্য সব পেয়েছে দেশের খবর। মাটির উর্বরতায় ভালো ফসল আশা করা যায়, এই ভালো ফসলে বীজের মাহাত্ম ও মাটির গ্রহিতা মূল্য একই সুরে বাঁধা। সাহিত্য চর্চায় নবীনদের সত্যিকারের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে তাদের নূতন লেখনী শিল্পকে সূক্ষ্ম মাপে সমালোচনা করে তাদের অন্ধকার দিককে আলোকিত করা উচিত। তাদের লেখনী শিল্পের উজ্জ্বল দিকগুলি প্রবীণদের, বিজ্ঞজনদের প্রাণ ভরা আশীর্বাদ ধন্য হোক। অন্ধকার দিকগুলোকে সূক্ষ্ম মাপে সাপের বিষের মতো জোনাকির আলো জেলে দেওয়া যায় না। একদিন সবাইকে তো ফ্রেমেই বাঁচতে হবে। ফটো ফ্রেমে জমা ধুলো চূড়ান্ত মৃত্যু প্রমাণ করে। এ হলো মৃত্যু পরবর্তী মৃত্যু। মনের ক্ষোভ অবহেলার উত্তর ফটো ফ্রেমে ধুলো জমতে সাহায্য করে। কে চায় এমন মৃত্যু? বৎসরান্তে মালা বদল, অযত্নের নেতায় মোছা ফটো চেয়ে চলার প্রতিটি পদক্ষেপে, চলন্ত মানবিক বোধের আয়নায় জ্বলন্ত উদাহরণ নিক্ষেপে উজ্জ্বল লেখনীতে বেঁচে থাকা অনেক বেশি সম্মানজনক, নয় কি? আমাদের বরাক উপত্যকার নবীন প্রজন্ম, আমাদের আধুনিক প্রজন্ম, প্রজন্মের মধ্যে আমি উল্লেখ করছি রাজেশ শর্মা এবং বিশ্বরাজ ভট্টাচার্যের, তারা বলছেন অভ্যাসের চোখ সরিয়ে দিলে নূতন প্রজাতির সৃষ্টি হয়। দারুণ কথা বলছেন। তারা বলছেন পাল্টা হাওয়া বইছে জোরে, খুব জোরে। এই হাওয়া লেগেছে উত্তর পূর্বের কবিতায়, এতে কবিতা দিশা পাল্টেছে, পাল্টেছে খোল নলছেও, সেই সঙ্গে হুট করে খুলে গেছে বহুদিনের বন্ধ জানালাটা। আজকের যুগে সিলেবাসের বাইরে স্বপ্ন দেখা মানা, ভীষণ মানা। তবে তারা গদভাদা স্রোতের বিরুদ্ধে, প্রতিযোগিতার সেই চেনা ভিড়ে মিশতে তারা নারাজ। বরং এ বেখাপ্পা যুগে দাঁড়িয়ে শুধু কবিতার জন্য সুমনের ভাষায় তারা বলে ওঠেন, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। খুব সুন্দরভাবে এখানকার যারা লিখছেন, আধুনিক যারা লিখছেন, নবীন প্রজন্ম যারা, তাদের মধ্যে রাহুল দাসের আমি একটি কবিতা পড়ছি, নিষিদ্ধ বাক্য। দেখবেন কি সুন্দরভাবে ওরা সমস্ত কিছু একই সঙ্গে হৃদয়ের জানালা দিয়ে সব কিছু নিজের মধ্যে করে নিচ্ছে। রাহুল দাসের একটি কবিতা, নিষিদ্ধ কাব্য এক। সন্ধ্যার পর এই রাস্তা কেউ মারায় না বিশেষ, সাইকেল রিক্সায় চেপে খুচরো প্রেমিক প্রেমিকেরা চলে যাওয়ার পর সমস্ত পথ জুড়ে

0: বিচিত্র শোকের মতো বৃষ্টি নামে। অন্ধকার এক পাগল আর এক বেহায়া মেয়ে মানুষ বৃষ্টিতে ভিজতে ভিজতে অদূর পার্কের বেঞ্চে শুয়ে আছে রাত্রির সব। আরেকটি কবিতা পড়ছি উশুষি দাসের, বিস্তীর্ণ ঘাট পার থামো, কি যেন আজ দিব্যি অন্যরকম। দীঘল বাড়ি হয়ে ফেরার মুখে নীল পাহাড়ের ঘাটে ডুব দিয়ে পিঠে কিছু কলমি গুল্ম মেখে নিয়ে দলছুট মেঘেরাও ঘুরপথে চড়তে এসে খুব আইবুড়ো খুব খুরু ঠুকে শুনশান আকাশ ডিঙল। আমি আরেকটি এই তরুণ প্রজন্মেরই কবিতা পড়ছি, দীপিকা পুরকায়স্থ, রামধনু সিরিজের কবিতা 2। যতবার জন্ম নিতে চাই ততবার ঠেলে দাও নর্দমায় রাঙাও হাত, জোর উপরে ফেলো এবারের মরশুমকে, বলে দাও বীজ অঙ্কুরিত হবে। এই কবিতাটার সঙ্গে সঙ্গে আমার যে কথাটা মনে হয়ে গেল আমাদের কন্যা ভ্রূণ হত্যার, কি অসাধারণ ভাবে দীপিকা তুলে আনলেন ওনার কবিতায়। আমরা খুব গর্ব, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব গর্ব অনুভব করি আমাদের এই তরুণ প্রজন্মের কবিতায় কি অসাধারণ সব চিত্রকল্প উঠে আসে। আর একজনের কবিতা পড়ছি, কবি নীলাদ্রি ভট্টাচার্য, কবিতার নাম উৎস। ছেলেটি মাটিতে নক্ষত্র খুঁজছে, সমুদ্র মন্থনের বাতাসে ভরে উঠেছে তার মাস্তুল। দেখে যাও হে পরন্তের শ্রেষ্ঠ কবিতারা অবশিষ্ট ভোর বেলায় ঘুমিয়ে আছে। সত্যি দারুণ লাগে ওদের কবিতা। আমি এই ফাঁকে আরেকটা কথা বলে রাখছি, কিছু কিছু কবিরা নাম করাই হতে পারেন বা এমনি কবিতা লিখেন ভালোবেসে, অনেক দূর দেশ থেকে আসেন, এসে আমাদের বরাক উপত্যকায় হয়তো কাজের সূত্রে এসেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় লিখেছেন, যিনি হয়তো মূলতই খ্যাতিমান, কিন্তু কিছুদিন এখানে থাকার পর আমাদের এখানে অনেক কিছুই নেই থাকার পরেও আমাদের অনেক কিছু ভালো জিনিস আছে, অনেক অনেক কিছু ভালো জিনিস আছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সেটা আমাদের এখানকার মানুষের অসাধারণ আন্তরিকতা। এই সমস্ত নিজের মধ্যে নিয়েও কিছু কিছু কবিরা আসছে।
1: এতক্ষণ শুনলেন যুববাণী, আকাশবাণী, আকাশবাণী শিলচর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন চাষাবাদের কথা।

0: তাও অ্যাপ থেকে বা
1: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদ আছেন। আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন, এখন প্রত্যেকেরই নিজের শরীরের বিশেষ যত্ন নেওয়া উচিত এবং সঙ্গে অবশ্যই যত্ন নেওয়া উচিত নিজেদের গবাদি পশু পাখিদের। এই প্রেক্ষিতেই আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একটি কথিকা, হাঁস মুরগি পালন, বলেছেন রহেশ্বরী ডেকা।
1: আসামের জনসাধারণ 90% আমিষ ভোজী। আসামের দৈনিক প্রয়োজনীয় ডিমের 70% পার্শ্ববর্তী রাজ্য থেকে আছে। আসামে মাত্র 30% ডিম উৎপাদন হয়। সমীক্ষা অনুযায়ী একজন সুস্থ মানুষ প্রতিদিনে 15 গ্রাম মাংস আর অন্তত আধা ডিম, অর্থাৎ বছরে 180টা ডিম খাওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আসামের মানুষ বছরে গড়ে 30টা ডিম আর 6 গ্রাম করে মাংস খেতে পায়। এর কারণ মুখ্যত দুটা। প্রথম, পরিপুষ্টি জ্ঞানের অভাব। দ্বিতীয়ত, এগুলি সামগ্রীর অধিক দাম সর্বসাধারণ মানুষ।

0: অনুচীৰ কিনে খোৱাৰ সামৰ্থ্য নাই। আসামীৰ চাহিদা অনুযায়ী দৈনিক প্ৰয়োজনীয় ডিম ও মাংস স্থানীয়ভাৱে উৎপাদন সেভাৱে হচ্ছে না। যদিও হাঁস মুরগীৰ উদ্যোগ আসামে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তথাপিও রাজ্যের চাহিদা পূরণের জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে মাছ, ডিম আর মাংস দৈনিক আমদানি হচ্ছে, ফলে কোটি কোটি টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে। এটা এটা অন্ধ্রপ্রদেশ, সাপোজ আপনার ওয়েস্ট বেঙ্গল, এইগুলি থেকে আপনার হেরি করা হয়েছে মাংস, যেটা নাকি ব্রয়লার, হ্যাঁ, আর ডিম অন্ধ্রপ্রদেশ থেকে, মাছ অন্ধ্রপ্রদেশ, ডিম এইরকম অন্য বহিরাজ্য থেকে আনা হয়েছে, যার ফলে কি হচ্ছে অর্থনৈতিক দিয়ে যথেষ্ট প্রভাব ফেলছে। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে উন্নত জাতের হাঁস মুরগির পালন করলে জনসাধারণের দৈনন্দিন পুষ্টিকর খাদ্য, যেমন খাদ্যপান, প্রোটিন, ধাতব জাতীয় পদার্থ আদি ডিম মাংস থেকে অনায়াসে পূরণ করার সাথে সাথে আর্থিকভাবেও উন্নত হওয়া যায়। মুরগির পালনের পদ্ধতি দুইটা আছে, একটা হলো ব্যাকইয়ার পদ্ধতি আর ব্যবসায়িক ভিত্তিতে করতে গেলে এটা আবদ্ধ পদ্ধতি। ব্যাকইয়ার পদ্ধতিটা হলো এই পদ্ধতিতে মুরগির পালকরা পরম্পরাগতভাবে দিনের ভাগে মুরগির গুলিকে ছেড়ে, যদি ছেড়ে দেয় তবে মুরগিগুলিকে সুরক্ষার জন্য রাত্রে ঘরের প্রয়োজন হয়। আর ব্যবসায়িক ভিত্তিতে মুরগির ফার্ম করতে হলে এটা আবদ্ধ পদ্ধতিতে করতে হয়। ব্যবসায়িক ভিত্তিতে যেটা, হ্যাঁ, ফার্ম করতে হলে মুরগিগুলিকে সম্পূর্ণ আবদ্ধ করে রেখে মেঝেতে পোষা পদ্ধতি অর্থাৎ ডিপ লিটার সিস্টেমে প্রতিপালন করা হয়। এই পদ্ধতিটা হলো প্রতিটা ডিম দেওয়া মুরগির মেজের আয়তন 3 বর্গফুট আর ব্রয়লারের জন্য প্রতিটির 1 বর্গফুট হতে হয়। সাধারণত শুকনো মেজেতে 4 থেকে 6 ইঞ্চি পুরো করে ধানের টুস বা কাঠের গুড়ি দিতে হয় মেজেতে। আর মুরগির ঘরের মেজেতে লিটার দেওয়ার পর শতকরা 5 ভাগ হিসাবে সুনের গুড়া মিশিয়ে 1 সপ্তাহ শুকাতে দিতে হয়।
1: আচ্ছা, মানে মুরগিটা রাখার আগে এগুলো করতে হয়?
0: এগুলি করতে হয়।
1: আচ্ছা,
0: হাঁস পালনের সাধারণত 3টা পদ্ধতি আছে, একটা হলো মুক্ত পদ্ধতি, আর একটা হলো আংশিক আবদ্ধ পদ্ধতি, আর একটা হলো আবদ্ধ পদ্ধতি। মুক্ত পদ্ধতিটা হলো গ্রামাঞ্চলে যেখানে 12 মাসে জল থাকে সেরকম জায়গায় হাঁসের খাদ্য, যেমন ছোট ছোট মাছ, শামুক, কেঁচু ইত্যাদি পাওয়া যায়, সেরকম জায়গায় এই মুক্ত পদ্ধতিতে হাঁস পোষা যায়।
1: আচ্ছা,
0: এই পদ্ধতিতে হাঁস পুষতে খরচও যথেষ্ট কম হয়, যেটা নাকি মুক্ত পদ্ধতি। এটা জাস্ট শুধু রাত্রে, মানে ডাকালিকা ঘরে, হ্যাঁ হ্যাঁ, মানে ঘরের প্রয়োজন হয়, দিনের টাইমে আপনার জলের মধ্যে থাকবে, যে জায়গায় নাকি সবসময় 12 মাসে জল থাকে, মানে জলের সুবিধা আছে, ওই জায়গায় মুক্ত পদ্ধতিটা নেওয়া যায়। আর আংশিক আবদ্ধ পদ্ধতি পদ্ধতিটা হলো এই প্রথায় হাঁসগুলিকে একটা নির্দিষ্ট সীমার ভিতরে ছেড়ে দিতে হয়। এটা হলো আংশিক, মানে সাপোজ পুকুরে, পুকুর যদি থাকে পুকুরে করতে পারেন, আর রাত্রে ঘরের প্রয়োজন হয়। সংমিশ্রিত হাঁস মিন পাম এই পদ্ধতিতে করা হয়। এটা ঘরটা আপনার, এটা আপনি যদি পুকুরে যদি সংমিশ্রিত হিসাবে করেন আপনি হাঁস মিন পামে, তাহলে আপনার জলের উপরে, পুকুরে জলের উপরে করতে পারেন, নতুবা পুকুরের পাড়েও করতে পারেন,
1: অর্থাৎ হাঁসের সঙ্গে মাছ পালন,
0: হ্যাঁ, মাছ পালন যেটা, নতুবা এটা অ্যাকচুয়ালি আংশিক আবদ্ধ পদ্ধতিটা হলো এটা মেনলি সংমিশ্রিত হাঁস মিন পামে, হাঁসে সাথে মাছ পালন যেটা, এটাতে এই পদ্ধতিটাতে করা হয়। আর একটা হলো আবদ্ধ পদ্ধতি, এই পদ্ধতিতে হাঁসগুলি সম্পূর্ণ আবদ্ধভাবে রাখতে হয়, অর্থাৎ ঘরের ভিতরে সবসময় রাখতে হয়। আসামে এই পদ্ধতিটা বর্তমানে প্রচলিত নয়। আপনার প্রয়োজনীয় যেগুলি বৈজ্ঞানিক কথায় হাঁস মুরগি পালন পালনে প্রয়োজনীয় দিকগুলি হলো আপনার মুরগির ফার্মের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। প্রথম কথা হলো আপনার স্থান নির্বাচন, মানে কোথায় ফার্মটা করবে, হ্যাঁ, সচরাচর রোদ পড়া স্থান, উঁচু উঁচু জায়গা বা উঁচু স্থান, মুক্ত হাওয়া চলাচল করা, ছায়া ও পরিষ্কার জলের ব্যবস্থা থাকা স্থান নির্বাচন করতে হয়। আর দ্বিতীয়ত, মুরগির ঘর বিজ্ঞানসম্মতভাবে সাজানো উচিত। কিভাবে ঘরটা পূর্ব

0: পূব পশ্চিম দিক দিয়ে বানাতে হয়, তবে মুরগিগুলিকে প্রখর রোদ থেকে বাঁচানো যায়। যদি পূর্ব পশ্চিম দিক দিয়ে বানাতে হয়, মানে মানে বানাতে হলে আপনার মানে প্রখর রোদ থেকে মুরগিগুলিকে বাঁচানো যায়। ঘরের ভিতটা আপনার 1.5 ফুট উঁচু হতে হয়, যেটা নাকি প্লেন, ঘরের প্লেন এটা 1.5 ফুট উঁচু হতে হয়। ঘরের চালের উচ্চতা 6.5 ফুট হতে হয়। ঘরের চালটি বেড়া থেকে 3 ফুট বের হয়ে থাকতে হয়, যাতে বৃষ্টির জল ঘরে প্রবেশ করে মেঝেতে ভিজা না থাকে, না করে। ঘরটির বেড়া 6.5 ফুট উঁচু হতে হয়, আর তিনি ভাগে এক ভাগ বেড়া ইট বা বাঁশ দিয়ে, বাকি 3 ভাগের 2 ভাগ আপনার চারিদিকে বাঁশ বা নেটের বেড়া দিয়ে হাওয়া চলাচল করার মতো করে দিতে হয়। তারমানে 3 ভাগে শুকনো হাওয়া লিটার থেকে উৎপন্ন হওয়া বহু রোগ প্রতিরোধ করে রাখতে পারে। যখন বাতাস চলাচল করবে তখন আপনার লিটার থেকে যেগুলি রোগ উৎপন্ন হয় ওইগুলি প্রতিরোধ করে রাখতে পারে। বেশিদিন পর্যন্ত ঘরটা ভালো রাখার জন্য মেঝে ও বেড়ে পাকা করে দিতে হবে। আবার হ্যাচিং ক্লোথ দিয়ে পর্দার ব্যবস্থা করতে হবে, যেগুলি নাকি খোলা নেট দেওয়া থাকে, নেট দেওয়া এরিগুলিতে আপনার হ্যাচিং ক্লোথ দিয়ে মানে হেৰি করতে হয়, রাখার ব্যবস্থা করতে হয়। এটা যখন বৃষ্টি হবে বা রাত্রে বা খুব বেশি ঠান্ডা যখন পড়বে বা রোদ পড়বে তখন হ্যাচিং ক্লোথ দিয়ে মানে ক্লোথ দিয়ে ঢেকে দিতে হয়। আর বৈজ্ঞানিক প্রথায় পালনে আরেকটা দিক হলো উন্নত জাতের অর্থাৎ অধিক উৎপাদনক্ষম জাতের হাঁস মুরগি নির্বাচন করতে হয়।
1: নিশ্চয়ই অধিক উৎপাদনক্ষম হাঁস মুরগি
0: নির্বাচন করতে হবে। আর সঠিকভাবে হাঁস মুরগির প্রতিপালন এবং সুষম আহারের যোগান ধরতে হয়। আর হাঁস মুরগির বিভিন্ন রোগ এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়া ইত্যাদি এড়ি করতে হবে। জাত নির্বাচনের ক্ষেত্রে প্রথম ডিম উৎপাদনের জন্য মুরগির উন্নত জাত একটির নাম হল কলিঙ্গবান। এই জাতের মুরগিগুলির রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি এবং উৎপাদন ক্ষমতা অধিক, বছরে 220 থেকে 250 টি করে ডিম দেয় বছরে। যেটা কলিঙ্গবান বছরে আপনার 220 থেকে 250 টি করে ডিম দেয়। আসাম সরকার, কেন্দ্রীয় সরকারের 100% সাহায্য নিয়ে কাছাড় জেলার শিলগুড়িতে অবস্থিত সরকারি হাঁস মুরগি খামারে কলিঙ্গবান জাতের মুরগি পালন করে আছে, পালন হচ্ছে এখানে।
1: এখানে
0: কলিঙ্গবান যেটা উন্নত জাতের মুরগি, এখানে আধুনিক পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে ডিম থেকে একদিনের বাচ্চা উৎপাদন করা হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য হল শিক্ষিত বেকার যুবক যুবতীরা এবং সেলফ হেল্প গ্রুপ গুলি কম খরচে বেকিয়াত পোলট্রি ফার্মিং করে স্বনির্ভরশীল হওয়া এবং ডিম ও মাংসের জন্য স্বনির্ভরশীল হওয়া
1: হতে পারবে।
0: কলিঙ্গবান জাতটি বেকিয়াত পদ্ধতিতে অর্থাৎ ঘরুয়া পদ্ধতিতে পালন করা হয়, যেটা নাকি আমরা ঘরুয়া পদ্ধতি, এই পদ্ধতিতে পালন করা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে মুরগিগুলিকে পরম্পরাগতভাবে দিনের বেলা ছেড়ে দিতে হয় আর রাত্রে ঘরের ভিতরে রাখতে হয়, সুরক্ষার জন্য ঘরের ভিতরে রাখতে হয়। এই পদ্ধতিতে খাদ্যের যোগানও যথেষ্ট কম পরিমাণে ধরতে হয়, কারণ এরা পোকামাকড়, কেঁচা ঘাস ইত্যাদি খায়। তারপরে ফেলে দেওয়া শাক সবজি, রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস ইত্যাদি যোগান ধরা যায়। বাজারে কিনতে পাওয়া মুরগির প্রোটিনযুক্ত খাদ্য অর্থাৎ লেয়ার ফিনিশারেশন মোট প্রয়োজনীয় 1/4 ভাগ দিলেই হয়। অর্থাৎ 25 থেকে অর্থাৎ একটা মুরগির জন্য, ডিম দেওয়া মুরগির জন্য 25 থেকে 30 গ্রাম যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এই খাদ্যটা শুধু 25 থেকে 30 গ্রাম দিলেই হবে। মুরগির পালকরা অতি কম খরচ

0: যে এই উন্নত জাতটি ডিম উৎপাদনের জন্য পালন করে আর্থিকভাবে অধিক লাভবান হতে পারে। আর ডিমের জন্য মুরগির অন্যান্য জাতগুলি হল হোয়াইট লেখন, বেবকক, ক্রিস্টেন গোল্ডেন, ক্রিস্টেন ব্রাউন ইত্যাদি। এগুলি সব মানে ডিপ লিটার সিস্টেমে পালন করতে হয়। মুরগির মাংসের জন্য আপনার ব্রয়লার মুরগি পালন, মাংসের জন্য হলো ব্রয়লার মুরগি পালন। ব্রয়লার জাত হলো আপনার কপ 400, এটা আপনার 32 ডেজে আপনার এভারেজ 32 দিনে আপনার 1.6 কেজি, অর্থাৎ 1 কেজি 600 গ্রাম হয়। আর একটা আছে জেফা, এটা 40 ডেজে এভারেজ 2 কেজি 2 কেজি 42 দিনে। আরেকটা আছে হাবার, ভ্যানকপ ইত্যাদি। ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি বাড়ে ও 32 থেকে 42 দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়। মাংসের জন্য ব্রয়লার মুরগির ফার্ম স্থাপন করে খুব কম সময়ের ভিতরে একজন মুরগির পালক যথেষ্ট ধন উপার্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। মুরগির ফার্ম একটি লাভজনক ব্যবসায়, মাত্র অল্প প্রশিক্ষণের দ্বারা যে কোনো মানুষ যেমন যুবক, মহিলা, সেলফ হেল্প গ্রুপগুলি অনায়াসে এই ব্যবসায় করে স্বাবলম্বী হতে পারেন। এটা আমার বিভাগীয় তরফ থেকেও এই প্রশিক্ষণের ব্যবস্থা মাঝে মধ্যে নেওয়া হয়। হ্যাঁ, এটা আমার ডিপার্টমেন্টে বিভাগ থেকে আমার হেৰি কৰা হয়। এটা মাঝে মধ্যে স্কিমে RKVY আন্ডারে বা অন্যান্য স্কিমে মধ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা আছে, দেওয়া আছে। তখন নিকটবর্তী হসপিটাল বা অন্যান্য আমার যেগুলো ইনস্টিটিউশন আছে ওদের কাছে মানে খবর যোগাযোগ করলে জানতে পারবেন। হাঁসের জাতগুলি হলো আপনার সারা সামলি, খাকি ক্যাম্বেল, নাগেশ্বরী, পাটি হাঁস, ইন্ডিয়ান রানার, রাজ হাঁস, সিনা হাঁস ইত্যাদি।
1: এগুলো হচ্ছে ভালো জাত,
0: ভালো মানে না না, এটা হাঁসের মানে সব সাধারণত জাতগুলি হলো সারা সামলি, খাকি ক্যাম্বেল, নাগেশ্বরী, পাটি হাঁস, ইন্ডিয়ান রানার, রাজ হাঁস, সিনা হাঁস। কিন্তু উন্নত জাতের হলো হাঁসের ডিমের জন্য উন্নত জাত হলো সারা সামলি, খাকি ক্যাম্বেল। যেহেতু কেরালা রাজ্য এবং আসামের জলবায়ু যথেষ্ট সাদৃশ্য আছে, তাই সারা সামলি হাঁস আসামের জলবায়ুর সাথে সহজে খাপ খায়। সারা সামলি হাঁস কেরালার স্থানীয় জাত সারা এবং সামলি জাতের সংমিশ্রণ। যেটা সারা সামলি, এটা কেরালা যে স্থানীয় জাত সারা এবং সামলি আছে দুই জাত, ওই দুই জাতের সংমিশ্রণ করে সারা সামলিটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, সারা সামলি এক ধরনের উচ্চ উৎপাদন ক্ষমতাযুক্ত হাঁস, যাদের মাংস এবং ডিম উৎপাদন আসামের স্থানীয় হাঁস বা খাকি ক্যাম্বেল হাঁস থেকে অনেক বেশি। এই জাতের হাঁস বছরে 180 থেকে 200 ডিম দেয় বছরে। কম বয়সে গড় হিসাবে 130 থেকে 150 দিনে ডিম দেয়, অর্থাৎ 4.5 মাসের ভিতরে ডিম দেয়। কিন্তু আমরা যেগুলি পাতি হাঁস আছে, লোকেল স্থানীয় হাঁস আছে, হ্যাঁ, এই হাঁসগুলি আপনার প্রায় 8 মাস লাগে, মানে যখন ডিম দেওয়া শুরু করবে আমার স্থানীয় হাঁস প্রায় 8 মাস লাগবে। সারা সামলি হাঁসের ডিমের আকার বড় হয়, প্রায় 69 গ্রাম, কিন্তু অন্য হাঁসের ডিমগুলির সাইজ আপনার মানে ওজন 50 থেকে 70 হয়, আর ওজন 50 থেকে 55 গ্রাম থাকে। এদের রোগ অনেক কম হয়, এই মানে সারা সামলির হাঁসের রোগ অনেক কম হয়, আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ আমাদের স্থানীয় হাঁসের মতো। আমাদের যে স্থানীয় হাঁস আছে যেরকম রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, ঠিক এইরকমই সারা সামলির হাঁসেরও আছে। প্রাপ্তবয়স্ক হাঁসের ওজন 2 থেকে আপনার আড়াই কেজি

0: ৰোগে বুষ্টাৰ ড'জটা চকু বা নাকে এই টিকাটা দেওয়া হয়। মানে প্রথম হলো 5-7 দিনের ভিতরে প্রথমটা F1 আর বুস্টার ডোজটা 30 দিনের ভিতরে, যেটা রানী খেতে বুস্টার ডোজটা দিতে হয়। আর 50 দিনের ভিতরে ফাউল পক্স বা বসন্ত রোগে টিকা আপনার হেৰি 0.5 5 ml করে 0.5 ml চালনিছে দেওয়া হয়। 56 দিনের ভিতরে রানীখাত রোগের জন্য মানে সাবকিউটেনিয়াস যেটা নাকি সালের নিচে দেওয়া হয় 0.5 ml করে। আবার 56 দিনের ভিতরে রানীখাত রোগের জন্য R2B টিকা যেটা নাকি R2B ভ্যাকসিন দ্বিতীয় খোরাক 0.5 ml করে সালের নিচে দেওয়া হয়। একটা হলো 5-7 দিনের মধ্যে আর দ্বিতীয়টা হলো 30 দিনের ভিতরে বুস্টার ডোজটা F1 আর R2B ভ্যাকসিনটা 56 দিনের ভিতরে দিতে হয়। কারণ এই রানীখেত রোগটা আমরা সব সময় এই রোগ হয়ে অনেক মুরগ মারা যায় আর জনজন মানে মুরগির পালকরাও এটা খুব একটা সচেতন নয়, মানে কবে এই মানে ভ্যাকসিনটা দিতে হয় জানেন না। 112 দিনের ভিতরে রানীখেত R2B যেটা বুস্টার ভ্যাকসিনটা 0.5 ml করে সালে নিচে দেওয়া হয়। R2B ভ্যাকসিন আপনার 56 দিনের ভিতরে 56 দিনের ভিতরে আর প্রথমটা আর দ্বিতীয়টা 112 দিনের ভিতরে দিতে হবে। বরাক উপত্যকায় মুরগির নানা ধরনের রোগ হওয়া পরিলক্ষিত হয়। হ্যাঁ, দেখা যায়, যেমন করাইজা, কক্সিডিওসিস, CRD, বেসিলারি, হোয়াইট ডায়েরিয়া ইত্যাদি। এই ধরনের রোগ হওয়া মাত্রেই নিকটবর্তী পশু চিকিৎসকের পরামর্শ নিতে হয়। হাঁসে আপনার একটা রোগ আছে আপনার ডাক প্লেগ, যেটা নাকি সব বয়সের হাঁসের হয়। এটা এই রোগটা হলে আপনার কি হবে, হাঁসগুলি আপনার দুর্বল হয়ে যাবে, খাওয়া দাওয়া কমে দেবে, ছেড়ে দেবে, প্লাস আপনার পায়খানা করবে আর জলে যেতে চাবে না, যেখানে থাকবে ওইখানে মানে যে ওইখানে বসে থাকবে, জলেও যেতে ইচ্ছা করে না। অনেক আপনার যখন এই রোগটা হয় তখন অনেক হাঁস মারা যায়। ওই জন্য এই রোগের টিকাকরণ ব্যবস্থা আছে, রয়েছে 6-8 সপ্তাহের হাঁসে সব বাচ্চাকে এই ডার্ক প্লেগ রোগের টিকা দিতে হয়। 6-8 সপ্তাহে হাঁসে বাচ্চাকে এই রোগের টিকা দিতে হয়। এই রোগের টিকা বিভাগীয় তরফ থেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর হাঁসের অন্যান্য রোগ যেমন ডাক কলেরা, সালমোনেলোসিস, বটুলিজম, আলফা টক্সিকোসিস, কৃমির রোগ ইত্যাদি
1: রয়েছে।
0: আর কৃমির জন্য প্রত্যেক হাঁসে প্রত্যেক 4-6 মাসের অন্তরে অন্তরে কৃমির দরব দিতে হয়।

আসলে এতক্ষণ শুনলেন হাঁস মুরগি পালন বিষয়ক একটি কথিকা, বললেন রহেশ্বরী ডেকা। কৃষক ভাই বোনেরা, এবারে আসরে শুনব একখানি চাষের গান, নাজিম উদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়।

চাষের গান শুনলেন নাজিমউদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। আর এদিকে আমাদের স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে আজকের আসরের সময় একেবারেই শেষ। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আশা নিয়ে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন রোজা ছবি থেকে এস পি বালাসুব্রমণিয়াম ও চিত্রার কণ্ঠে।

এবারের গানটি শুনবেন এ আর রহমান, জাভেদ আলী ও মোহিত চৌহানের কণ্ঠে রকস্টার ছবি থেকে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন ম্যায় হুনা ছবি থেকে অভিজিৎ ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:50। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং ঠিক তারপরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাকে সহযোগ সে অব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা অপনি পহলি নৌকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। 2000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যায়। ইয়ে রাশি কেবল আর্থিক সহায়তা নহিঁ হ্যায়, ইয়ে উনকে পরিশ্রম কা সম্মান হ্যায়।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ড অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরের রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा

0: 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
1: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়, এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায় সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে, সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আর চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, সারা আসাম প্রত্যাশা প্রকল্পের অধীনে প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকার বৃত্তি প্রদান। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ এর আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নামভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। সারা আসাম ছাত্র সংস্থার প্রত্যাশা প্রকল্পের অধীনে চলতি বর্ষের সর্বভারতীয় অসামরিক সেবার সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ আসামের 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকা করে প্রদেয় বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক সমীরণ ফুকন এক বিবৃতিতে জানিয়েছেন যে চলতি বর্ষের ইউপিএসসি এর প্রারম্ভিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আসামের 25 জন পরীক্ষার্থীকে মূল ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্র সংস্থা 50,000 টাকা করে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তি লাভ করতে পরীক্ষার্থীদের ছাত্র সংস্থার ওয়েবসাইট www.asu.org.in এ আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। আগামী 24 জুন রাত 12টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নামভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছে।

হচ্ছে 7827980287। এই প্রমাণিত নম্বরের মাধ্যমে সব বিভাগীয় হোয়াটসঅ্যাপ তথ্য প্রেরণ করা হবে বলে এনটিএ স্পষ্ট করে দিয়েছে। সংস্থা যে কোনো বার্তা বিশ্বাস করার পূর্বে জাতীয় পরীক্ষণ সংস্থার নাম এবং নীল রঙের প্রমাণিত চিহ্ন পরীক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করেছে। এনটিএ একই সঙ্গে 21 জনের পুনরায় পরীক্ষার জন্য ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করা পরীক্ষার্থীদের পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন নেই বলে স্পষ্ট করে দিয়েছে। এ পর্যন্ত নতুন প্রবেশপত্র ডাউনলোড না করা পরীক্ষার্থীদের এসএমএস, ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু পরীক্ষার্থীদের জন্য তাদের পছন্দ অনুসারে নতুন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে গত 3রা মে পরীক্ষার জন্য দেওয়া প্রবেশপত্র আগামী রবিবারের পুনঃপরীক্ষায় বৈধ বলে বিবেচনা করা হবে না বলেও এনটিএ উল্লেখ করেছে। গৌহাটির মনিরাম দেওয়ান বাণিজ্য কেন্দ্রে অনুষ্ঠিত বৈশ্বিক সৌর প্রদর্শনী আসাম ও উত্তর পূর্ব ভারত তথা বৈশ্বিক ব্যাটারি প্রদর্শনীর প্রথম পর্যায়ের আজ সমাপ্তি হয়েছে। উল্লেখ্য, গতকাল থেকে আরম্ভ হওয়া এই প্রদর্শনীতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলের 5000 এরও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সৌরশক্তি ও ব্যাটারি সঞ্চয় ব্যবস্থা সম্পর্কিত এই প্রদর্শনীতে এক্ষেত্রের সঙ্গে জড়িত শিল্পপতি, ইপিসি প্রতিষ্ঠান, নীতি প্রণেতা, বিনিয়োগকারী, সরকারি আধিকারিক, বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা একই মঞ্চে সমবেত হন। প্রদর্শনীতে আদানি, শক্তি পাম্পস, মাইক্রোটেক, এক্সাইড ইত্যাদি কোম্পানি স্মার্ট শক্তি ব্যবস্থা ও স্বচ্ছ শক্তি সমাধানের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন। এছাড়া নবীকরণযোগ্য শক্তি উৎকর্ষ পুরস্কারের মাধ্যমে দেশের বিভিন্ন কোম্পানি, শিল্পপতি, উদ্ভাবক ও পেশাদারদের এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয়। শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু 30 জনের কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় একত্রিতকরণ করা হবে বলে প্রকাশিত সংবাদ ভুয়ো বলে খণ্ডন করেছেন। ডক্টর পেগু সাংবাদিকদের জানিয়েছেন যে 30 জন থেকে কম ছাত্রছাত্রী থাকা সব বিদ্যালয় বন্ধ হবে বলে প্রকাশিত খবর ভিত্তিহীন। তিনি জানান, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা সম্পর্কে সমীক্ষা চালানো হচ্ছে এবং এই সমীক্ষা থেকে বিদ্যালয়গুলির মূল তথ্য প্রকাশিত হবে। তিনি আরও বলেন যে কম শিক্ষার্থী থাকলেও 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য বিদ্যালয় না থাকলে ওই বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা হবে না। শিক্ষামন্ত্রী জানান যে 200 মিটারের মধ্যে 2 থেকে 3টি বিদ্যালয় থাকা অথবা একই প্রাঙ্গণে 2টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকলে ওই বিদ্যালয়গুলিকে একত্রীকরণ করা হবে। জোরাম পিপলস মুভমেন্ট জেপিএম দলের প্রার্থী কে এল কিমাই মিজোরামের একমাত্র রাজ্যসভার আসনের জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল আইজল বিধানসভা ভবনে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে তিনি মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী জে মার্ককে 16 ভোটের ব্যবধানে পরাজিত করে এই আসনের জন্য নির্বাচিত হয়েছেন। মিজোরাম রাজ্য বিধানসভার মোট 40 জন সদস্যের মধ্যে 36 জন ভোটে অংশগ্রহণ করেছেন এবং কে এল কিমাই 26টি ভোট পেয়েছেন। এর বিপরীতে জে মারক পেয়েছেন 10টি ভোট। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বরাক উপত্যকায়ও এই দিবসের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং জাতীয় আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে আগামী রবিবার শ্রীভূমিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে শ্রীভূমি স্টিমারঘাট রোডের করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে জেলাস্তরের মূল কার্যসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। সুস্থ, সবল ও মানসিকভাবে শান্ত জীবন গঠনে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ওইদিন সকাল 6:45 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সকাল 7টা থেকে প্রশিক্ষিত যোগ শিক্ষকদের তত্ত্বাবধানে যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। সকাল 8টায় যোগ প্রশিক্ষকদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মেরা যুবা ভারত মাই ভারত কাছাড় জেলার পরিচালনায় ও মণিয়ারখালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে। সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত স্থানীয় মণিয়ারখাল চাবাগান মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলে যোগাসন অনুষ্ঠিত হবে। এবারের এই দিবসের মূল বিষয় হচ্ছে বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম।

0: বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণকে এই দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে হাইলাকান্দি গ্লোবাল সেন্ট্রাল পাবলিক স্কুলে আজ উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচি আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ উপলক্ষে আজ সকালে এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে এবং তারা প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করার শপথ বাক্য পাঠ করে। এরপর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য বিষয়ক একটি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়াশ্রী বড়ুয়া আমাদের হাইলাকান্দি সংবাদদাতাকে জানান।
1: Today we celebrated the Global Public Central School Hailakandi. We have celebrated International Yoga Day. It is actually celebrated on 21st June every year, but since our vacations are starting, so we decided to celebrate it in advance. So few of the students, talented students, they participated in the assembly. They did yoga, and we believe that yoga is very essential for us in today's era where people are very much stressed. They don't find time to take care of their health. Even 10 minutes meditation and spending time with yourself and a mindful breathing can always help to calm our minds.
0: কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার মাটি আমার নায়ক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্তরের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা আয়ুক্তকে সভাপতি এবং অতিরিক্ত জেলা আয়ুক্তকে সহসভাপতি হিসেবে মনোনীত করে এই কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, আমার মাটি আমার নায়ক কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জেলার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি ও উত্তরাধিকারকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও সংরক্ষণ করা, যারা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য এবং জনজীবনে স্থায়ী ও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে তাদের কৃতিত্ব, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে নবপ্রজন্মের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচির উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান উৎসব আগামীকাল উদযাপন করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা হিতাধিকারীদের মধ্যে সরাসরি ব্যাংক হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে প্রদান করবেন। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সবকটি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এই অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানো হবে। জেলা কৃষি বিভাগ থেকে স্থানীয় কৃষকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। শিলচর রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এবং এশিয়ান আসাম একাডেমির সহযোগিতায় আজ কলেজের সম্মেলন কক্ষে জাপানিজ ভাষা ও জাপানি কর্মসংস্থানের সুযোগ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের সিএম ফ্লাইট প্রকল্পের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দি উন্নয়নখণ্ড কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত তিনদিনব্যাপী বিশেষ অভিযোগ নিষ্পত্তি শিবিরের আজ দ্বিতীয় দিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। শিবিরে বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে জনসাধারণের অভিযোগ গ্রহণ, আবেদনপত্র যাচাই এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে সিতল স্টেডিয়ামে আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এরপর ভোররাতে স্কটল্যান্ড মরক্কোর মুখোমুখি হবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্য একটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। এর আগে অনুষ্ঠিত অন্য একটি ম্যাচে কানাডা কাতারকে 6-0 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। সারা আসাম প্রত্যাশা প্রকল্পের অধীনে প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ 25 জন পরীক্ষার্থীকে 50,000 টাকার বৃত্তি প্রদান। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী রবিবার পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক নিট ইউজি পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ যোগাযোগ ব্যবস্থার সূচনা, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জন্য বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ মধ্যরাতে আমেরিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মুখোমুখি। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের এবং আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলি। রাত 8টায় শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মাটির গান অনুষ্ঠানে লোকগীতি। রাত 8:30 শুনবেন সমীর খাসনবিশের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত। দিল্লি কেন্দ্র।

প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 10:00 খেয়াল শুনবেন মশকুর আলী খায়ের কণ্ঠে। এবার আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 শাশ্বতী ভট্টাচার্য ও দুপুর 2:30 গৌড় বৈষ্ণবের পরিবেশনায়। এছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবং দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজাত গুহ। নজরুলগীতি শুনবেন নবনীতা দত্তের পরিবেশনায় সকাল 8:40। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 এবং রাত 8:20। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন সুরেন্দ্র সিং ও তেজপাল সিংয়ের কণ্ঠে। তাছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 কাজরি শুনবেন মিতালি বন্দ্যোপাধ্যায় ভৌমিক ও সুলগ্না হালদারের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের ষোড়দবাদন, বেলা 10:00 এবং সন্ধে 6:15 শুনবেন বাংলা ছবির গান। গজল শুনবেন বেলা 11:00 মুকেশের কণ্ঠে। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবশ্রী রায় বেলা 11:30। এর ঠিক অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য এবং গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী ললিতা ধর চৌধুরী। প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে প্রয়াত ডক্টর মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন জগদীশচন্দ্র দাসের দোতারা বাদন। দুপুর 3:55 শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের তারেকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদানের সরাসরি সম্প্রচার। মণিপুরি অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 5:35। চাষাবাদের কথা সন্ধ্যা 6:45। এতে সুস্থ বার্ধক্যের জন্য যোগ বিষয়ের ওপর সাক্ষাৎকার শুনবেন এনআইটি শিলচরের যোগ প্রশিক্ষক সুস্মিতা দেবের। রাত 8:00 শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায় শ্যামাসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 10:00 শুনবেন কানাড়া সঙ্গীত শিক্ষার আসর, তার অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক সঙ্গীত। আকাশবাণী শিলচর। এখন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি।

গানটির পরিবেশনায় ছিল সুরমিলন সাংস্কৃতিক সংস্থা। এবারের গানটিও পরিবেশনায় থাকছে সুরমিলন সাংস্কৃতিক সংস্থা।

শুনলেন অবনীমোহন পালের কণ্ঠে লোকগীতি। এবারে শিল্পী দেবার্চনা স্বামী।

এতক্ষণ শুনলেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালের ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842262779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এবার শুনবেন লঘু যন্ত্রসঙ্গীত। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সমীর খাসনবিশের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত।

0: started in COVID, that was ECLGS 1.
1: Mm.
0: Now we have ECLGS 5.0 because of this West Asia crisis. So I believe that government is very much conscious about all the evolving situation, and if the situations warrant, we may see newer version of this employment scheme.
1: Thank you so much, Mr. Sinha, for taking a deep dive into the subject and giving us such in-depth analysis of the scheme. Thank you for joining us for Spotlight.
0: Thank you very much.
2: You were listening to a discussion on Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, Expanding Employment and Economic Opportunities. Their participants were Shishir Sinha, Economic Analyst, and Deeksha Saxena, Akashwani Correspondent. This program was produced and presented by the News Services Division of Akashwani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044. Spotlight.
3: Akashwani Shilchor. আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্জে, এবং FM 102.3 মেগাহার্জে।
4: এক জমানে সে কাহানি হ্যায় সুনা হুই আকাশবাণী, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन, कहानी नहीं बदली स्टाइल गया है बबल, जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
5: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: आकाशवाणी শিলচর, এখন শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আজকের শিল্পী কিশোর কুমার। প্রথম গানটি শুনবেন মঞ্জিল ছবি থেকে।

এতক্ষণ শুনলেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালের ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03-842-26-2779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন মশকুর আলী খায়ের কণ্ঠে, রাগ শুদ্ধ কল্যাণ।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মুশকুর আলী খায়ের কণ্ঠে শুনলেন খেয়াল, রাগ শুদ্ধ কল্যাণ। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।